0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 27শে ভাদ্র, 28শে রবিউল আউয়াল, 11ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদে তৃতীয় অধিবেশন সমাপ্ত, বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই কেটে যাবে, সমাপনী বক্তব্যে বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে এসআরবি বিল 2026 পাস, বিলুপ্ত হল র্যাব। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। 25শে সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29শে অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27শে সেপ্টেম্বর। এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরে মুখর নিয়ন্ত্রণ নিল হুতি, পরিস্থিতি নিয়ে আলোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদে তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপতি ঘোষণা করেন। এর আগে সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
2: জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, ইতিমধ্যেই আমরা যথাসম্ভব অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী, ইনশাল্লাহ আমরা সময়ের সাথে সাথে এই যে সমস্যা যাচ্ছে, যেটি গ্যাস বা বিদ্যুতের, সেই সমস্যার সমাধান করতে সক্ষম হব এবং দেশ এবং জাতিকে অবশ্যই আমাদের বিরোধী দলীয় বন্ধুদের, বিরোধী দলীয় সহকর্মীদের সাথে নিয়ে দেশ এবং জাতিকে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ বের করে আনতে সক্ষম হব, মাননীয় স্পিকার।
0: তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহ সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌর বিদ্যুৎ উৎপাদক দেশে পরিণত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সংকট নিয়ে উস্কানিমূলক আচরণের পরিবর্তে জনগণের সামনে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দল সহায়তা করলে দ্রুতই দেশ ও জাতিকে এই বিদ্যুৎ ও গ্যাস সমস্যা থেকে মুক্ত করা সম্ভব হবে। গ্যাস বিদ্যুৎ সংকটের বিষয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যে প্রসঙ্গ টেনে সংসদ নেতা বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন আমলে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। চলমান সংকট নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি না করে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
2: বর্তমান সরকার কি পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, সেটি খুব সম্ভবত নতুন করে বলার অবকাশ নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে এই সংসদে বিরোধী দল, সরকারি দল, বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বহু লেখালেখি, বহু আলোচনা হয়েছে যে সরকার দায়িত্ব গ্রহণ করার সাথে কি পরিস্থিতিতে দায়িত্ব সরকারের কাঁধে এসে পড়েছে। গ্যাস, বিদ্যুৎ, শিল্প কারখানা, শিক্ষা ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এবং অনিয়মের পাহাড়, মাননীয় স্পিকার।
0: প্রধানমন্ত্রী গালাগালি সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত, তবে বাক স্বাধীনতা যেন বাক স্বাধীনতার সীমা লঙ্ঘন না করে সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পক্ষের শক্তির মধ্যে বিরোধ বিভেদ ফ্যাসিস্ট শক্তিকে পুনরুজ্জীবিত করবে উল্লেখ করে তিনি একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। তারেক রহমান বলেন, তাঁর নেতৃত্বাধীন বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ঋণ খেলাপির অভিশাপ থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে ঋণ খেলাপির অনুপাত 35.5% থেকে কমে 32.6% দাঁড়িয়েছে। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ তৈরি হল। এছাড়া জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বিল 2026ও পাশ হয়েছে। বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন ও সরকার নির্ধারিত অন্য যে কোনো ব্যাটালিয়ন থাকবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি দমন কমিশন দুদককে প্রভাব প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার পাশাপাশি কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতি সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি দীর্ঘদিনের বিপুল সংখ্যক বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি ও দীর্ঘসূত্রতা কমানোর জন্য দুদকের প্রতি আহ্বান জানান। এদিকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি বলেন, কৃষ্টি, সংস্কৃতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি গতকাল সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই মুক্ত চিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না।
3: আমাদের মূল টার্গেটটা হলো সোশ্যাল হারমনি, স্টপ করাপ্টিং পাবলিক মোরাল। এই যে আমরা ইদানিংকালে দেখছি ফেসবুক বলেন বা সব জায়গাতে বলেন যে একটা গালিগালাজের ইন নেম অফ ডেমোক্রেসি বা যা যা হচ্ছে, তো এই জিনিসগুলিকে আমরা কিভাবে আইনের মধ্যে আনতে পারি, এট দ্য সেম টাইম আমরা কিভাবে এক্সপ্রেস মানে মিডিয়ার যে ফ্রিডম সেটাকেও রেসপেক্ট করতে পারি, দুটো যদি কোনোভাবেও না ম্যাচ করে, মানে কোনোভাবে কনফ্লিক্ট না করে, এই ব্যাপারেই আমরা বারবার কথা বলার চেষ্টা করছি।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেন জানিয়েছেন, চলতি মাসের 25 তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। তিনি গতকাল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে কথা জানান। মন্ত্রী বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবেলায় কিছুটা বেগ পেতে হয়েছে, তবে ইতোমধ্যে মন্ত্রণালয় 1 কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। আগামী 29শে অক্টোবর ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 27শে সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29শে সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30শে সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা জনসেবা ও কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সেমিনার কক্ষে 10ম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা সমাপন ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন। প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রশাসন ও কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দুল আহমদ, বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট বিসিটিআই এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ উপস্থিত ছিলেন।
4: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
5: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
0: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রুখতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ওইদিন সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এই অভিযানে সারা দেশে মশক নিধন ও বর্জ্য অপসারণ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: ভাদ্র মাসের বৃষ্টিপাত আর জমে থাকা পানির কারণে প্রতি বছরই এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 12 সেপ্টেম্বর থেকে তিন মাস জুড়ে দেশব্যাপী পালিত হতে যাচ্ছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
7: ডেঙ্গুর চাইতে অ্যালার্মিং সময়টা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস। আমরা যে রোগী এ পর্যন্ত পেয়েছি এ ডবল সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তিন মাস যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 12ই সেপ্টেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত তিন মাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 জাতীয় একটি কর্মসূচি ঘোষণা করেছেন।
6: কিট বিশেষজ্ঞ ডক্টর কবিরুল আলমের মতে কেবল মশক নিধন প্রয়োগ করে ডেঙ্গু থামানো সম্ভব হবে না, এজন্য আরো প্রয়োজন নাগরিক সচেতনতা ও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
8: সিটি কর্পোরেশনগুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেসড এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লার্ভিসাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
6: এই অভিযানের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তর এবং আবাসিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে। একই সাথে সচেতনতামূলক মাইকিং ও পরিদর্শন পরিচালনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে সরকারি এই উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। খাদ্যের মান নিশ্চিতের পাশাপাশি উৎপাদন বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রাজধানীর ICCB-তে 11তম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, শুধু কৃষির উন্নয়ন নয়, কৃষকের জীবনমানেরও উন্নয়ন চায় সরকার। দেশে খাদ্য উৎপাদন বাড়াতে প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে নানা পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: বাড়ছে উৎপাদন ব্যয় ও জ্বালানি সংকট, তাই কম খরচে নিরাপদ খাদ্য উৎপাদন ও অপচয় কমাতে প্রযুক্তির ব্যবহার জরুরি। এ লক্ষ্যে রাজধানীর ICCB-তে শুরু হয়েছে তিন দিনব্যাপী 11তম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো। দেশের 200+ ব্র্যান্ড অংশ নিয়েছে এবারের আয়োজনে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি তুলে ধরেছে দেশি বিদেশি প্রতিষ্ঠান।
11: আমাদের কাস্টমারকে বুঝাতে পারি দ্য ফাংশন অফ দ্য মেশিন এন্ড হাউ ইট ওয়ার্কস।
12: কাস্টমারের কাছে আমরা সেলস এর বেশি থেকে প্রমোট করে হচ্ছে আমাদের সলিউশন।
10: আয়োজক কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী জানান, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি নির্ভর উৎপাদনের বিকল্প নেই।
13: আমরা বাপা অ্যাসোসিয়েশন থেকে আমরা বলছি, আমরা উত্তরোত্তর কৃষি জলযাত্রাকে অব্যাহত রাখার জন্য, প্রসেস ফুড সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি।
10: প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম খাদ্যের মান, উৎপাদন ও প্রযুক্তির ব্যবহার এই তিন ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা জানান।
14: উদ্যোক্তা, শিল্প ও সরকারের মধ্যে আরো ভালো সমন্বয় প্রয়োজন। উৎপাদন বাড়াতে হবে, মান বাড়াতে হবে, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, প্যাকেজিং ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হবে।
10: প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করেছে এই আয়োজন। এতে দেশের খাদ্য শিল্প আরো প্রযুক্তিমুখী হবে বলে প্রত্যাশা আয়োজকদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
9: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়। তিনি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্ব রাজনীতিবিদদের কাজের চেয়েও কঠিন। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেন, গণমাধ্যমের বলিষ্ঠ অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে। তিনি বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষা পুনঃনিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, অকৃতকার্য থেকে পাশ করেছে 4,585 জন শিক্ষার্থী, নতুন জিপিএ 5 পেয়েছে 3,079 জন, গ্রেড পরিবর্তন হয়েছে 27,836 জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণ সহ মূল্যায়নের ফলাফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
15: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
15: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্কে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরই মধ্যে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকায় দ্রুত অগ্রসর হচ্ছে। হুতিরা গতকাল গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোখার নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা লোহিত সাগরের উপকূল ধরে কৌশলগত কয়েকটি দ্বীপের দিকে এগিয়ে যায় বলে সামরিক সূত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়। মোখা দখলের ফলে হুতিরা এখন গুরুত্বপূর্ণ বাব আল মান্দা প্রণালী থেকে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র জানিয়েছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্যান্য সব বাণিজ্যিক জাহাজের জন্য লোহিত সাগরে চলাচল নিরাপদ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন শহর বুকাহুতে এক অগ্নিকাণ্ডে শিক্ষার্থী সহ অন্তত 29 জন প্রাণ হারিয়েছে। AFC-M23 বিদ্রোহী আন্দোলনের এক মুখপাত্র গতকাল জানায়, নিহতদের মধ্যে 19 জন বালিকা ও 5 জন বালক রয়েছে। বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়, পরে তা স্থানীয় দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। বিশ্ববাজারে তেলের দাম 6% বেশি বেড়েছে, ফলে তেলের দুটি প্রধান বেঞ্চমার্কের দামই প্রতি ব্যারেল $100 উপরে উঠে গেছে। গতকাল ব্র্যান্ড ক্রুড ফিচার্সের দাম ব্যারেল প্রতি $107.63 লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম মে মাসের পর প্রথমবারের মতো প্রতি ব্যারেল $100 ছাড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্স বেড়ে $102.48 পৌঁছায়। দুটি প্রধান বেঞ্চমার্কই 19 মে পর সর্বোচ্চ পর্যায়ে উঠে, পাশাপাশি প্রায় 2 মাসের মধ্যে সবচেয়ে বড় মূল্য বৃদ্ধিরও রেকর্ড করে। খেলার খবর হকি। চীনে অনুষ্ঠিত জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে 2-0 হেরে যাওয়ায় এবার স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ দল। চতুর্থ কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলের বিপক্ষে আগামীকাল স্থান নির্ধারণী ম্যাচ খেলবে লাল সবুজ জার্সিধারীরা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:43 এবং সূর্য অস্ত যাবে 6:08। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত। বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই কেটে যাবে, সমাপনী বক্তব্যে বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে এসআরবি বিল 2026 পাশ, বিলুপ্ত হল র্যাব। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্প্রীতি রক্ষা ও নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 25 সেপ্টেম্বর শুরু হবে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 29 অক্টোবর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 সেপ্টেম্বর। এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুখার নিয়ন্ত্রণ নিল হুতি, পরিস্থিতি নিয়ে আলোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর শেষ হল।
17: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

করে বেগুন হাতায় নুনি বেগুন পাথায় নমানি আই করি আই ভাঙি আরে হনিকি হর আই সালাই নলে নিভাই আরে হনিকি হর আই আশাই নলে হাতায় আরে হনিকি টাইম চেক এখন সময় সকাল 9:00

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: How is music? Tuesday to Wednesday from 5 p.m.

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঠিকই আছে, আপনার মনে সুখ নাই?
5: ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: 90.4 FM.
1: Time check. এখন সময় সকাল 10টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

এমনটা নয়। তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইজি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiji.com.bd।
0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: আপনার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: 104.4 FM.
1: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করা লাইন কিন্তু

0: বাইজা বুইজা তামা তামা
1: ওটা দেন তো মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে বুঝছেন না কি জবে
2: ওহো লিয়া লিছে রে
3: দিল দিয়া ফিল করেন
4: ঢাকা FM 90.4

0: একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক
2: আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই
1: তাকে দিয়েছো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন।

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: টাইম চেক, এখন সময় বিকেল 5টা। 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ইউ আর লিসেনিং টু ঢাকা FM 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

জিলেপি সুন্দরী হলো মন তো আমার সুরি, walking like a boss lady, shaking all the cuties, man.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4। স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

চলছিলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে,

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: ¿Qué?
1: Oh, Money Shot.
2: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।
3: স্যার আসবো?
0: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
0: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
0: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: উফ, শান্তি নাই রে।
1: আছে
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
4: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সুরে সুরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ।
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটস। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: FM 90.4।
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: বাংলাদেশ বেতার খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু, আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে আগামীকাল রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। ঢাকার 17 আসনে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন তারেক রহমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আগামী বছরের হজের নিবন্ধন চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর হামলায় প্রাণ হারান প্রায় 3,000 মানুষ। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে এখন পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: উদ্ভাবনকে শুধু প্রদর্শন নয়, এর সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতেই আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। মেলা সম্পর্কে জানাতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি জ্ঞানকে সমাধানে, গবেষণাকে পণ্যে আর উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তরের ওপর নির্ভর করছে।
4: রূপান্তর ঘটাতে হলে উদ্ভাবকদের শুধু স্বীকৃতি দিলেই চলবে না, তাদের এই প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাদের নীতিগত সহায়তা প্রয়োজন, তাদের অর্থায়ন প্রয়োজন, তাদের শিল্প প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব প্রয়োজন, তাদের মেধা সত্যি সুরক্ষা প্রয়োজন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাজারে তাদের প্রবৃতি দেওয়ার প্রয়োজন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 লক্ষ্য হল এই সমস্ত উপাদানকে একত্রিত করা।
3: মেলায় অংশ নেবেন শতাধিক ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও স্টার্ট আপ প্রতিষ্ঠাতা।
5: স্টার্ট আপ গুলি বাজারের সাথে যুক্ত হতে পারবে এবং সম্ভাবনা উদ্ভাবনের বিকাশে কি ধরনের সহায়তা প্রয়োজন নীতি নির্ধারকরা তা বুঝতে পারবেন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এই সংযোগটি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই তিন দিন ব্যাপী এই মেলায় ব্যক্তিগত উদ্ভাবক এবং স্টার্ট আপ ফাউন্ডার সহ 1,000-এর বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন বলে ইনশাল্লাহ আমরা আশা করছি।
3: আয়োজকদের প্রত্যাশা, উদ্ভাবক, বিনিয়োগকারী, শিল্প খাত ও নীতি নির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশের উদ্ভাবন ভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ মেলা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার 17 আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন। তিনি আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা 17 আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ঢাকা 17 আসন এলাকার 28টি মসজিদে 2,47,000 টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 10টি মন্দিরকে 3,00,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারিতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান। তিনি সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের এক পর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় 2 সেনা সদস্য নিহত এবং 1 সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি আজ সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত 17 বছরে দেশের নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, জুলাই সনদে যেসব বিষয় স্বাক্ষর হয়েছে সেগুলো সবই বাস্তবায়ন করা হবে। এজন্য যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সেখানে সংবিধান সংশোধন করেই তা বাস্তবায়ন করা হবে। তিনি আজ সংসদ ভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বিরোধী দলের সঙ্গে একত্রে কাজ করতে চায় উল্লেখ করে চিফ হুইপ সংবিধান সংশোধনের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারে রেখে যাওয়া $205 কোটি ঋণ পরিশোধ করেছে। গত 5 মাসে সরকার এই অর্থ পরিশোধ করেছে বলেও জানান তিনি। 2027 সালের হজযাত্রীদের আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ 2 শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন। দেশের কৃষি খাতে যোগ হচ্ছে নতুন এক মাইলফলক। প্রান্তিক চাষীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও এক ছাতার নিচে সব সরকারি সুবিধা পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে সমন্বিত কৃষক কার্ড। আগামী 17 সেপ্টেম্বর ফেনীর ফুলগাজী থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বীজ, সার ও ঋণের মতো সুবিধা সহজে পেতে আর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না কৃষকদের। ফসল, মৎস্য কিংবা প্রাণী সম্পদ, সব খাতের চাষীদের একই সূত্রে বাঁধতে যাচ্ছে বিশেষ এই কৃষক কার্ড। প্রতিটি কার্ডে থাকছে 14 ডিজিটের অনন্য ইউনিক আইডি এবং নিরাপত্তা বাড়াতে যুক্ত করা হয়েছে কিউআর কোড। বিশ্বব্যাংক, ইফাত ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পার্টনার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত এই কার্ডটি একই সঙ্গে ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে।
7: সরকার যে কৃষি কার্ডের উদ্যোগ নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত।
8: অনেক সরকার এসেছে, আমরা কোনো সময় এরকম ব্যবস্থা পাই নাই।
9: এই কার্ডের মাধ্যমে আমরা আশা করি
8: সরকারের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো।
6: প্রথম দফায় চট্টগ্রাম বিভাগের আটটি জেলার 17,326 জন কৃষককে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যে দেশের 16,30,000 নিবন্ধিত কৃষকের মধ্যে 1,00,000 ব্যাংক হিসাব নিশ্চিত করা হয়েছে, যারা উদ্বোধনের দিনই পাবেন নগদ 2,500 টাকার প্রণোদনা। মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, নিজস্ব জমি না থাকলেও বর্গা চাষী কিংবা ইজারাদাররাও পাচ্ছেন এই সুবিধা।
9: কৃষকে যাতে স্মার্ট কৃষি কার্ড থেকে বঞ্চিত না হয়, এর জন্য আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে প্রত্যেকটি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা টাঙ্গাইল সদর যারা আছেন সবাই ডাটা সংগ্রহ করেছে।
10: আমি জানি তাদেরকে দিচ্ছে, এবং এর মাধ্যমে কৃষকরা আমাদের অনলাইন শপিং এর মাধ্যমে তার সার, কীটনাশক, বীজ এবং খাদ্যের একই জায়গা থেকে তারা এগুলো ক্রয় করতে পারবে।
6: চলতি অর্থ বছরে 43,00,000 কৃষককে এই কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় 2,27,00,000 কৃষককে এই সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা সরকারের। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সেই সঙ্গে রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর সব টেস্ট এই হাসপাতালে থাকলেও রোগীদের অভিযোগ তাদের বাইরে থেকে টেস্ট করানো হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার ও সহায়তা দেওয়া সত্ত্বেও রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এসব অনিয়মের সত্যতা পেলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ রাজধানীতে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন। এ সময় ভূমিমন্ত্রী দেশের নারী শিক্ষা প্রসারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুরপাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে এই গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, সরকারি খামারগুলোতে সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে উৎপাদন কার্যক্রম আরও টেকসই হবে। পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু খামারে 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন করেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টা দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,111 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 25 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি। আগের ক্যাম্পেইনে বাদ পড়া শিশু এবং দুর্গম এলাকাতে 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন করেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টা দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,111 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 25 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি। আগের ক্যাম্পেইনে বাদ পড়া শিশু এবং দুর্গম এলাকার শিশুদের এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর

0: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আবারও বড় পরিসরে টিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 25শে সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ এই হামের টিকাদান ক্যাম্পেইন। মূলত আগের কর্মসূচিতে যে সমস্ত শিশু টিকা থেকে বাদ পড়েছিল কিংবা দুর্গম অঞ্চলের যেসব শিশু ঝুঁকিতে রয়েছে তাদের সুরক্ষার্থেই এই মপ আপ ও বিশেষ টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কর্মসূচি বাস্তবায়নে টিকার কোনো সংকট নেই। ইউনিসেফের সহায়তায় এরই মধ্যে টিকার বড় একটি চালান দেশে এসেছে। বাকি টিকাও 17 সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
1: আজকে যদি আমরা একটা মানে বাচ্চাকে টিকা দেওয়া শুরু করি, আজকে থেকে ক্যাম্পেইন করি, 6 মাস থেকে 59 মাসের বয়সের এই গ্রুপটাকে আমরা দিচ্ছি। আমি তো আজকে দিয়ে চলে গেলাম, যে বাচ্চাটার আজকে 5 মাস 90 দিন, 5 মাস 20 দিন, সে কিন্তু 10 দিন পরে 6 মাস হয়ে যাচ্ছে। হি অর শি ইজ নট গেটিং দ্য ভ্যাকসিন। আগামী 25 তারিখ থেকে আরো অনেক মানে ডাকডুল পিটি আরো বেশি মানুষকে জানিয়ে 25 তারিখ থেকে সারা দেশব্যাপী আমরা আবার হামের টিকা দিতে যাচ্ছি।
0: পূর্ববর্তী সময়ে টিকাদান কর্মসূচি স্থগিত হওয়া এবং নিয়মিত টিকাদানে ঘাটতির কারণে দেশে হামের সংক্রমণ বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করে সরকার। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় দেশজুড়ে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। এরপর বাদ পড়া শিশুদের সুরক্ষায় মপ আপ কর্মসূচির মাধ্যমে টিকার আওতায় আনা হয় আরো প্রায় 14,00,000 শিশুকে।
1: 20 কোটি মানুষের দেশ, মানে এমন ভাবে বাচ্চাগুলি পুষ্টির অভাব নিউমোনিয়া হয়ে যায় যে কিছু কিছু ক্ষেত্রে রক্ষা করা কঠিন হয়ে যায়। আমরা যে টিকাটা আগে দিয়েছি আপনারা জানেন, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সবাই যে টার্গেট দিয়েছে আমরা ওই টার্গেট 1,85,00,000 টাকা আমরা ক্রস করেছি। তারপরেও যখন দেখলাম টিকা একেবারে হাম পুরা শেষ হয়নি, তখন আমরা মপ আপ ক্যাম্পেইন চালিয়ে গিয়েছি মে মাসের 20 তারিখ থেকে এখন পর্যন্ত চলছে।
0: টিকাদান সফল করতে মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে শিশুদের এই প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে মা বাবা ও অভিভাবকদের সচেতনতা ও টিকাদান কেন্দ্রে নিয়ে আসা সবচেয়ে জরুরি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 790 জন হাসপাতালে ভর্তি হন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী পালন করছে আজ। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা। 2001 সালের এই দিনে সন্ত্রাসীরা 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে এবং 3টি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ভার্জিনিয়ার পেন্টাগনে আঘাত হানে। এছাড়া যাত্রীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় পেনসিলভানিয়ায় 4th বিমানটি বিধ্বস্ত হয়। হামলাগুলোতে মোট 2,977 জন নিহত হয়েছিল। এই হামলাগুলোর সুদূরপ্রসারী প্রভাব হিসেবে বিশ্বজুড়ে নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক সম্পর্কে পরিবর্তন ঘটে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত মাসে হিমবাহ ধসের কারণে সৃষ্ট বিধ্বংসী বন্যার পর দেশটির পুনর্গঠন কাজের জন্য প্রায় $478 কোটি প্রয়োজন হবে। গত 26 আগস্ট পানি, কাদা ও ধ্বংসাবশেষের সুনামি সদৃশ্য স্রোত আঘাত হানে। এতে 1,400 বেশি মানুষ প্রাণ হারায় এবং 5,600 বেশি নিখোঁজ হয়। সরকারের আনুমানিক হিসাব অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে তাৎক্ষণিক পুনর্গঠন কাজের জন্য $57.67 মিলিয়ন প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা শহর দখলের পর দেশটির লোহিত সাগর উপকূল বরাবর তাদের নিয়ন্ত্রণ বিস্তার করেছে। এর ফলে ইরান সমর্থিত গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য পথ বাব আল মান্দেব প্রণালীর উপর আরও বেশি নিয়ন্ত্রণ লাভের সুযোগ পাচ্ছে। এদিকে হুথি সমর্থিত আল মাসিরা চ্যানেল জানায় সৌদির সামরিক বাহিনী মোখা বিমানবন্দরে 2টি বিমান হামলা চালিয়েছে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 ওভার 1 উইকেটে 5 রান করেছে। এর আগে শ্রীলঙ্কা টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আজকের বিজয়ী দল আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। ফুটবল। জর্ডানের রাজধানী আম্মানে গত রাতে অনুষ্ঠিত জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল 5-0 গোলের বড় ব্যবধানে জর্ডানকে পরাজিত করে। দুদলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে।

0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু, আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে আগামীকাল রাজধানীতে শুরু হচ্ছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। ঢাকা 17 আসনে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন তারেক রহমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আগামী বছরে হজের নিবন্ধন চলবে আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী আজ। 2001 সালের 11ই সেপ্টেম্বরের হামলায় প্রাণ হারান প্রায় 3,000 মানুষ। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে এখন পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। খবর শেষ হল।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: এক নেশন, এক স্টেশন।

0: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের এই আয়োজনটি নিয়ে। আয়োজনটি হচ্ছে ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএম স্যার প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। এবং স্যার কিন্তু আমাদের সঙ্গে এখন আছেন এবং অনেকের প্রশ্ন থাকে, তো আমরা সেই প্রশ্নগুলো স্যারের কাছ থেকে আজকে তার কাছ থেকে সেই প্রশ্নগুলো করার মাধ্যমে তার উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যারকে স্ক্রিনে স্বাগত জানাতে চাই আমি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ইনভিটেশনে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। এটিএম পরিবারের পক্ষ থেকে ঢাকা এফএম এর পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকে বলবো দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, এবার তো প্রায় 24 বছর হতে লাগলো, তাই 24 বছর মানুষ গড়ার কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং আপনি বুঝেন এই এই দারিদ্র পীড়িত এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে চেষ্টা করে যাচ্ছি, হালাল ভাবে যেন একটু ভালো ইনকাম করতে পারে, দেশে বা দেশের বাইরে একটু ভালো থাকতে পারে, সেজন্য যেটা করছি ইংলিশ শেখানোর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এবং পাশাপাশি বিদেশে উন্নত দেশে, ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, উন্নত দেশে কিভাবে একটা মানুষ বৈধভাবে যেতে পারে মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, যার লেখাপড়া আছে সে যেন স্টুডেন্ট ভিসায় যেতে পারে, স্কলারশিপ নিয়ে যেতে পারে বা স্টুডেন্ট ভিসায় যেতে পারে এবং ওখানে কাজের সুযোগ পায়, স্থায়ী হতে পারে। এবং পাশাপাশি যারা লেখাপড়া করেনি তেমন বা বয়স বেশি হয়ে গেছে, তাদের স্টুডেন্ট ভিসা যাদের যাওয়া সম্ভব না, তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যারা কাজের ভিসা নিয়ে যারা বিদেশে ইউরোপে যেতে পারে, সেই সুযোগ সবকিছু নিয়ে, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত হোক, তার জীবনের প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা কিন্তু বাঞ্ছনীয় এবং স্বপ্ন দেখাটা ভ্যালিড। আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বপ্নটা এটা সত্যি, এবং স্বপ্নটা কিন্তু আমরা যা দেখি তার থেকে অনেক বড় হতে পারে, কিন্তু আমরা স্বপ্ন দেখতেই অনেক সময় জানি না। আমি এই জন্য বললাম শিক্ষিতরাও যেমন ইউরোপে যেতে পারে, লেখাপড়া তেমন জানেনি বা করেনি, তার সুযোগ হয়নি, তেমন ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, সেও কিন্তু একটা বড় সুযোগ পেতে পারে, ওই একই দেশে যেতে পারে ইনশাল্লাহ। তো এই সবকিছু নিয়ে কাজ করছে দীর্ঘ প্রায় 24 বছর। এবং আজকে যারা শুনছেন তাদেরকে বলবো আপনি স্পেসিফিক প্রশ্ন করুন, যেহেতু ঢাকা এফএম প্ল্যাটফর্ম প্রশ্ন করতে পারছেন, এটা একটা এই মুহূর্তে আপনি অ্যান্সারও পাবেন ইনশাল্লাহ। তো সেখানে আপনার উচিত হচ্ছে আপনার বয়সটা বলবেন, আপনার নামের সাথে সাথে অবশ্যই আপনার কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে বলবেন, না থাকলে সেটাও বলবেন। লেখাপড়া যেমন অনেকে করেনি, মনে করেন সে ম্যাট্রিক পাস করেছে বা ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে, কত সালে জিপিএ কত, এটা সে কিছুই করেনি, তারও তো একটা কিছু থাকে যে আমি হ্যাঁ ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত পড়েছি। হ্যাঁ, এই সব কিছু যদি উল্লেখ করেন তাহলে ইনশাল্লাহ আজকেই আপনার স্বপ্ন পূরণের সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ, এই অনলাইনে, এই লাইভে ইনশাল্লাহ।
0: ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ স্যার। আমরা এর মধ্যে আসলে অনেক অনেক এসএমএস পাই, আমাদের বন্ধুরা আসলে অনেক প্রশ্ন করে থাকেন তাদের ক্যারিয়ার নিয়ে এবং আপনার স্বর্ণাপন্ন হতে চান। তো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে যারা এখন এই মুহূর্তে শুনছেন শুধু তাদেরকে বলবো যে আপনারা কিন্তু চাইলে এখন আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এই আয়োজনটি, এবং সেখানে অন্যের প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন। এমনও হতে পারে যে আপনার প্রশ্নটি রয়ে গেছে, সেই প্রশ্নটি আরও একজন করে ফেলেছে, আপনি নতুন আরেকটা প্রশ্ন করতে পারবেন, মানে একাধিক প্রশ্ন আপনি কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে ফেসবুকের facebook.com/ilovedhakafm। স্যার আমাদের সঙ্গে আছেন, স্যার আমি একে একে প্রশ্নে চলে যাচ্ছি, আপনার সামনে উপস্থাপন করছি। আমাদেরকে শ্যামল লিখেছিলেন, স্যার আমি এবার এইচএসসি এক্সাম দিয়েছি, আমার ইচ্ছা আমি ইউরোপের কোনো দেশে পড়ালেখা করতে চাই, আমাকে কি কি করতে হবে, আমি রংপুরে থাকি।
1: শামিম না
0: শ্যামল?
1: শ্যামল, শ্যামল তোমার জন্য শুভকামনা প্রথম প্রশ্ন তোমার, এবং তুমি রংপুর থেকে বলছো, তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো এবার এইচএসসি। আমি একটু বলে রাখি এইচএসসির সাথে সমান কিন্তু মাদ্রাসা থেকে আলিম, অনেকে মনে করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায় না, আসলে বা মিসকনসেপশন মানুষের মধ্যে বা আমাদের না জানার কারণে আমরা ট্রাই করি না। যেমন ঠিক এইচএসসি যেমন তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, ঠিক আলিম যারা মাদ্রাসা থেকে দাখিল আলিম এবং তারপরে যারা ডিপ্লোমা কোর্স করেছে, কারিগরি থেকে এইচএসসি পাস করেছে, হ্যাঁ, তাদের প্রত্যেকেরই সুযোগ ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, বিভিন্ন জায়গায়। আপনি অবাক হবেন ওর জন্য যেমন ইউরোপের সুযোগের কথা বলছে, শুধু লাগবে আইএলটিএস। এখন আপনি বলতে পারেন স্যার সে তো ইংলিশে দুর্বল, রংপুরে থাকে, আপনি তো বলছেন ঢাকা থেকে, তো ঢাকাতে এটিএম আছে যা সততার চাদর মোড়ানো, তো ঢাকাতে সে আসতে পারবে না, বাহাত্তর থেকে এসে সে কিভাবে করবে? তার জন্য আমরা কি করেছি এখানে, আবাসিক ব্যবস্থা করেছি, থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যাতে সেখানে এই ব্যবস্থাটা নিয়ে, থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে সে এখানে করতে পারে। আবার যাদের আর্থিক একটু দুর্বল আছে, যে তারা বলে স্যার ওখানে থাকা খাওয়ার তো খরচ আছে আমি তো পারবো না, তারা অনলাইনে করতে পারবে। ও কিন্তু ওই রংপুরে বসে, শ্যামল কিন্তু রংপুরে বসে অনলাইনে করে, যদি সে এখন আইলস করে, যদি আরো দুর্বল থাকে তো লেভেল ওয়ান যোগ করবে, লেভেল টু করবে, এবং যদি আরো দুর্বল থাকে লেভেল জিরো থেকে শুরু করবে। মানে তার স্বপ্ন দেখাটা ভ্যালিড, এবং তার স্বপ্ন দেখাটা, যেমন বলছি আমি একটা কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন, মাত্র আইলস এ ফাইভ দিয়ে, ফাইভ তো 5.5 বলি না, অনলি ফাইভ দিয়ে গত দুই বছরে আমাদের এমন কেউ নাই যার ভিসা রিজেক্ট হয়েছে। ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাসে সবগুলো ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিসা রিফিউজ হয়নি, এবং খুব অল্প খরচ লাগে। ইউরোপের মতো জায়গায় যার সামর্থ্য আছে বলবো যে এতটুকু চেষ্টা করতে, শ্যামল যদি তোমার এখন সামর্থ্য হয় তো এখন করো, যদি পরে সামর্থ্য হয় এই সুযোগটা নাও থাকতে পারে। আমরা অনেক সময় মনে করি আচ্ছা সফলতা, আমি যদি আপনাকে বলি সিফাত যে সফলতার শুরুটা কখন করা উচিত, কখন করলে বেস্ট টাইম হবে, আপনার কাছে কি মনে হয়?
0: স্টুডেন্ট থেকেই তো আমার মনে হয় যে একেবারে প্রথম থেকেই আসলে লক্ষ্যটা নির্ধারণ থাকা উচিত।
1: এটা তো ঠিক বলছেন, তবে আসলে কি জানেন, যখন সে শুরু করে তখনই সফলতা শুরু।
0: জি,
1: আমি দেখি
0: সময়টার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জেটিক থাকে মানুষ, এবং সবচেয়ে বেশি আমার মনে হয় সময়টা পাওয়া যায় ওইখান থেকে আসলে অনেক কিছু।
1: এবং আজকে আমি সেই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি জানেন বাংলাদেশে প্রায় 12 লক্ষের মতো পরীক্ষা দিয়েছে, এবার 12 লক্ষ সবকিছু মিলে প্রায় 12 লক্ষ, তো এই 12 লক্ষের মধ্য থেকে ধরেন আপনি 30% বাদ দেন বা 40% বাদ দেন, আমি ধরলাম রাফলি 8 লক্ষ পাস করবে, 8 লক্ষ থেকে 9 লক্ষ তো পাস করবে ইনশাল্লাহ। এই 9 লক্ষের মধ্য থেকে সিট আছে কত দেশে, মাত্র 55,000-এর মতো সিট আছে পাবলিকে, সমস্ত যত সরকারি আছে, মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিট আছে, সব কিছু মিলে কম বেশি 55,000 সিট আছে। তা আমরা 50,000 ধরলাম, তাহলে এখন বলেন যদি 8 লক্ষ পাস করে তাহলে 7.5 লক্ষ কোথায় যাবে? আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আরো তো আছে, যেমন আছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোতে পড়তে পারে, কয়জনের সামর্থ্য আছে সেটাও ধরলাম, যদি সেই সামর্থ্য নিয়েও ধরি তাতে ধরেন আরো 50,000 সবকিছু মিলে, তাহলে কত হলো 50,000 এদিকে 50,000, 1,05,000 মতো। তাহলে এখন বলেন আরো 8 লক্ষ থেকে যদি আপনি 8 লক্ষ পাস করে, 8 লক্ষ থেকে আপনি 1 লক্ষ বাদ দেন, এই 7 লক্ষ লোক কোথায় যাবে? এই 7 লক্ষ ছাত্র কোথায় যাবে? তার মানে তাদের জন্য আমরা কি করব? আমি এই জন্য বলবো যে আজকে যারা আজকে শুনছেন, গার্ডিয়ানদের, অভিভাবকদের বলবো, বাপ মাকে বলবো, আপনার সন্তান যদি একটা হয় বা দুইটা হয়, দুইটাকেই বাইরে পাঠানোর চেষ্টা করেন। আমাদের দেশে প্রায় সরকারি হিসাবে তো প্রায় 18 কোটির উপরে, বেসরকারি হিসাবে প্রায় 20 কোটির মতো। আমাদের দেশে আসলে কতজন জানেন? এই দেশটাতে আসলে যদি আমি ধরি রেশনাল ভাবে, হ্যাঁ, এবং প্লজিবলি কতটুকু থাকা যায়, এদেশে আসলে ধারণ ক্ষমতা মাত্র 4 কোটির মতো, ধরেন 5 কোটি, আর আছে তার থেকে 5 কোটি বেশি মানুষ। আবার এ দেখেন আমাদের কিন্তু সামর্থ্যও নাই, তাহলে আমরা যদি এদেরকে একটু উন্নত দেশে, ইউরোপে, আমেরিকা, কানাডাতে যদি আমরা পাঠাতে পারি, তাও যোগ্যতা নিয়ে যাবে, তাহলে ওখান থেকে সে কি করবে, ইনকাম করছে, সেটেল হবে, বাংলাদেশের যত ছাত্রছাত্রী যাবে তারা কোথায় পাঠাবে? টাকা পয়সা তার বাপ মা তো এখানে, অবশ্যই তারা এখানে পাঠাবে, রেমিটেন্স হিসাবে বাংলাদেশ কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে, যেটা আমার দেশের ইকোনমিতে বড় একটা অবদান রাখতে পারে। কোনো সরকারকে হিমশিম খেতে হবে না, বিদ্যুৎ নিয়ে ঘাটতি থাকবে না, কোনো কিছু থাকবে না সমস্যা, কারণ টাকা দরকার। এই টাকাটা আমাদের স্টুডেন্টরা দিতে পারে, আমাদের যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছে তারা দিতে পারে। তা আমি এই জন্য বলবো যার যেখান থেকে আছে, আমি বল ভর্তি পরীক্ষায় বরং চেষ্টা না করে যারা দুর্বল বা মোটামুটি ইয়ে আছে তাদেরকে বলবো যে তোমরা ছেড়ে দাও, যাদের একটু সামর্থ্য আছে বাইরে যাওয়ার জন্য তাদেরকে বলবো তারা যেন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড না করে, বরং তাদের যারা অন্যরা তাদেরকে সিট ছেড়ে দেয়, এবং তারা যেন IELTS করে এই মুহূর্তে একদম শুরু থেকেই করবে, শুরু থেকে তারা IELTS করবে, এবং তারা লেভেল 1-2 করে, যাদের শুধু আইএলস আর লেভেল 2 করে তাতেও চলবে, আইএলস লেভেল 2 অনলাইন বা অফলাইনে করে তার জীবনটা গড়ে তুলবে ইনশাল্লাহ। আপনাকে একটা তথ্য দিই, জাস্ট কয়েকদিন আগের কথা বলি, এটিএমস এর একটা ছাত্র যে খুলনা থেকে আসছে, একদম গরিবের ছেলে, গরিবের ছেলে মানে কি তার বেশিরভাগ টাকা ধার করে গেছে, তার বাপ মার টাকা সামান্য, আর মানে বলা যায় যে প্রায় মোর দ্যান 50% ধার করা। সেই ছেলে আমাদের মাত্র সপ্তাহখানেক আগে জানালো যে সে এখন ইউরোপের সাইপ্রাসে আমাদের মাধ্যমে গেছে, এখান থেকে আইএলটিএস করেছে, হোস্টেলে ছিল এটিএমস এর যা সততার চাদর বর্ণ, সেখান থেকে সে গেছে এবং সাইপ্রাসে যে মাত্র কয়েক মাসের মধ্যে সে এখন ইনকাম করছে 1800 ইউরো, বাংলা টাকায় আসে 2,50,000-এর উপরে, 2.5 লাখের উপরে, 1800 ইউরো, জাস্ট ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস, এবং সে পাচ্ছে 1800 ইউরো। আপনি দেখেন আমাদের যদি একটা উচ্চপদস্থ সরকারি কর্ম বিশেষ কারো ধরি, তাদের বেতন কত হয় ধরেন 40-42, তাহলে সে তো পাচ্ছে এখনই 2,50,000 টাকা, তার বয়স তো 20-21, তা 20 বছর একটা ছেলে পাচ্ছে 2,50,000 টাকা, আর অনেক কষ্ট করে অনার্স করে মাস্টার্স করে বা এত কিছু করে বিসিএস এর জন্য, তা হঠাৎ করেই হয় না, এত কিছু করে সে যেটা পাচ্ছে, আর ও তো হালালটা ইনকাম করছে, আমি বলছি বিসিএস ভালো কিন্তু এটা তো সবাই পারবে না, তারপরও সে যেটা পাচ্ছে বিসিএস একদম ক্যাডারের চাইতে কতগুণ বেশি, দেখেন আমি এটা বাস্তব কথা বললাম। হ্যাঁ, আপনি বলতে পারেন তার তো সেই সম্মানটা নাই, হ্যাঁ বিসিএস করে আমাদের দেশের জন্য অবদান রাখছে, তার একটা ডিগ্রি আছে, স্ট্যাটাস আছে, ও হয়তো সেই স্ট্যাটাসটা পাচ্ছে না, কিন্তু হালাল ইনকাম তো করছে। আমি বলবো পৃথিবীতে যত সমস্যা আছে, যত সমস্যা আছে, আপনি কি জানেন সমস্যাও বিক্রি হয়, সমস্যা বিক্রি করে অনেকে ইনকাম করে, এটা আপনি জানেন কিনা জানি না, অনেক সমস্যা বিক্রি হয় এবং কোটি কোটি টাকা দামে সমস্যা বিক্রি হয়, কারণ সমাধান একদিন হবেই। তো পৃথিবীর যত সমস্যা আছে তার 90%-এর বেশি, মোর দেন 90% সমাধান করা যায় টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে, শুধু 10% থাকে যেগুলো টাকা দিয়ে সমাধান করা সম্ভব না। এমনকি আমাদের রাষ্ট্রের যত সমস্যা আছে তার প্রায় 90% সমাধান করা যায় টাকা দিয়ে, আর 10% টাকা দিয়ে সম্ভব না, সেটা অন্যান্য কিছু লাগে। তা আমি যেন বলবো মানুষের জীবনে এক জীবনে হালাল টাকার দরকার আছে, তার হয়তো স্ট্যাটাস ওই পর্যন্ত যাবে না, সে হয়তো অনেক উচ্চপদস্থ কর্মকর্তা না, কিন্তু যে হালাল টাকা সে 2,50,000 টাকা 3,00,000 টাকা ইনকাম করছে, 5,00,000 টাকা ইনকাম করছে, আমার একটা ছাত্র সে কানাডা থেকে জানালো সে এখন 7-8,00,000 টাকা মাসে ইনকাম করছে, এটিএমস থেকে করেছে গেছে, এখান থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করে চলে গেছে, আর এই মাত্র গেল, মাত্র কয়েক মাস গেল, সেই জানালো স্যার 1800 ইউরো পাচ্ছে। আমি এই জন্য বলবো এটা একটা বড় সুযোগ, আমি অনেকে আমাকে বলে স্যার এই সুযোগটা আমিও নিতে চাই, আমার সন্তানকে পাঠাতে চাই, সে সন্তানকে জন্য করতে চাই, তাদেরকে বলবো আমার একটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, তার আগে বলবো আপনার যদি নিজের সন্তান থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন, হয়তো 3টা ছেলে আছে আপনার বা 3টা সন্তান আছে আপনার, একটাকে পাঠান, আপনার নাই তাহলে আপনার ভাগিনাকে পাঠান, আপনার ভাতিজাকে পাঠান, আপনার ভাইয়ের সন্তানকে পাঠান, বোনের সন্তানকে পাঠান, তাও যদি না থাকে তারপর শরীরের কাউকে পাঠান, তাও যদি না থাকে আপনার প্রতিবেশী কাউকে পাঠান, তবু আপনার দেখবেন একসময় আপনার কাজে লাগবে, ওই সন্তান আপনার সাথে কিন্তু কখনোই আশা করি বিক্রি করবে না, আর যদি করেও মনে করেন করলো, ধরেন আপনি কিছুই পেলেন না কিন্তু একটা মানুষের তো জীবনে আপনি বড় একটা ইম্প্যাক্ট ফেললেন, এটার মূল্য তো আপনি কোনোদিনই আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। এই জন্য বলবো যা কিছু নাই সবাই মিলে একজনকে পাঠান, ওই পরিবার কোনোদিন অভাব থাকবে না ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, যাদের সামর্থ্য আছে তারাও শুরু করবে, না থাকলে তারাও শুরু করবে, এমনকি কর্জে হাসানা নেন, আমি সুদ কখনো নিতে পারি না, সুদ যেহেতু আল্লাহ হারাম করেছেন, বাট কর্জে হাসানা অর্থাৎ ধার নেওয়া এটা কিন্তু বৈধ এবং ওটা উচিত, যার যার ইসে মনে রাখবেন যদি কখনো নিজের না থাকে ধার করবেন, ধার করতে গেলে আপনার হাতে ছোট হতে হবে, একবার দুইবার পাঁচবার দশবার ছোট হন, বাট সারা জীবন ছোট হবেন না, সারা জীবন আপনাকে ওই নিচের হাতে থাকতে হবে না, মনে রাখবেন যে দেয় সে কিন্তু তার হাতটা উপরে থাকে আর যে নেয় তার হাতটা নিচে থাকে। তো ইসলামে মনে রাখবেন এই যে দুইটা হাতের মধ্যে উপরে হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করেন যিনি দিচ্ছে, তো যারা দিচ্ছেন যারা দেওয়ার মধ্যে সামর্থ্য আছেন তারা দেন, আর কিচ্ছু না থেকে জাকাতের টাকা নেন যদি আপনি জাকাতের মতো হন, তারপরেও আপনার সন্তানকে গাড়ান, তারপরে আপনার সন্তানকে নিয়ে এগিয়ে যান। আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে যে এটিএম স্যার আপনার একটু নাম্বার টাম্বার দরকার, তা আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, দুইটা নাম্বার দিচ্ছি ব্যক্তিগত, একই রকম দেখতে একই রকম নাম্বার, আমার ব্যক্তিগত নাম্বারে আপনারা কল করবেন এবং আপনারা সরাসরি কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি তো সব একবারে পারি না, তখন যখন সময় থাকে তখন একটা একটা করে আনসার করার চেষ্টা করি, না পারলে আমার সহকর্মীরা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর 01712 80 81 93, আবার বলছে 01712 80 81 93, বলছে 01712 80 81 93, অথবা 01612 80 81 93, আবার হচ্ছে একই নাম্বার, শুধু একটু সেভেনের জায়গায় সিক্স বললাম, 01612 80 81 93। এছাড়া ইউটিউবে এটিএম স্যার সার্চ করলে পাবেন, আমার একটা পেজ আছে এটিএম স্যার নামে, ফেসবুকে এটিএম লিখুন, তারপর স্যার লিখুন, এসআইআর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর পুরো নামটা তোমার এটিএম মাহমুদ। আশা করি আজকের এই অ্যান্সারটা অনেকগুলো মানুষের জীবন বদলে দেবে। আমি কিন্তু এখন বললাম এই মুহূর্তে যে 8 লক্ষ 12 লক্ষ যারা স্টুডেন্ট আছে তাদের বলবো একটা জিনিস বলে রাখি আপনাকে, হয়তো এই প্রশ্নটা আসবে কিনা জানি না, যারা মনে সেবন যদি পাস করে থাকে, মনে করেন পাস করলো, তাহলে তো যেতে পারবে ইনশাল্লাহ স্টুডেন্ট ভিসায়, এইচএসসি পাস করলে বা আলিম পাস করলে বা ডিপ্লোমা পাস করলে। কিন্তু যদি পাস না করে তাহলে কি করবে? তাহলে ওয়ার্ক পারমিটে যাবে, বাট যেতে হবে। মনে করেন সে স্টুডেন্ট ভিসার সে সুযোগ পেলো না, আইএলটিএস এ ভালো পয়েন্ট পেলো না, আইএলটিএস এ 5.5 পাইনি, করেছে চেষ্টা, তো স্টুডেন্ট ভিসায় না গেলে সে ওয়ার্ক পারমিটে যাবে, সে ইউরোপেই যাবে। ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে গেলে, আপনি তো জানেন মনে হয় সেনজেনে এখন 29টা দেশ আছে, একটা যদি ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে যেতে পারে 29টা দেশ তার ভিসা লাগবে না, সে বৈধ, 29টা দেশের ক্যারিয়ার করতে পারবে, 29টা দেশের সাথে কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। তো সুতরাং আমি বললাম যে একটা ভাবে না হলে আরেক ভাবে হবে। আপনি বলতে পারেন যে 12 লক্ষ তো সবাই পাস করবে না, যারা ফেল করবে তারাও তো যাবে ইনশাআল্লাহ, যারা ফেল করবে তাদের বয়স 18 হলেই তারা ওয়ার্ক পারমিটে যেতে পারে। মোট সুযোগটা কাজে লাগান। আপনার একটা জায়গায় জমি আছে কিছু, যে জমিটাতে আপনার কাজে লাগাতে পারছেন না, মনে রাখবেন টাকা জমিয়ে বড় হওয়া যায় না, টাকা কাজে লাগিয়ে বড় হয় মানুষ। আপনি জমাবেন মানে সেভিং মানুষকে বড় করে না, সেভিংটাকে কাজে লাগাতে পারলে, ইনভেস্টমেন্ট করতে পারলে, তো লেখাপড়ার চাইতে, এই যে বাইরে পাঠানোর চাইতে, হালাল ভাবে ইনকামের জন্য বাইরে পাঠানোর চাইতে আর কোন শ্রেষ্ঠ বিনিয়োগ আছে? কোনটা কোনটাতে বিনিয়োগ করলে, কোন ব্যবসায় বিনিয়োগ করলে প্রতি মাসে 2-3 লাখ টাকা সাপোর্ট আসবে বলেন আপনি? যেখানে আপনি 10-12 লাখ টাকা খরচ করে যদি আপনি প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট পান, কোন ব্যবসা আছে যে আপনার 10-12 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 2 লাখ টাকা আসবে? 2 লাখ টাকা সাপোর্ট পেতে হলে দেখবেন যে 2 কোটি টাকা ব্যয় করতে হয়, আর সেখানে মাত্র 10-12 লাখ টাকা ব্যয় করে আপনি পাঠাতে পারছেন স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ, আর কোরিয়াতে গেলে তো আরো কম, মাত্র 7-9 লাখ টাকা এর মধ্যে পাঠাতে পারছে। আই হোপ দ্যাট আপনারা ইউ গট মাই অ্যান্সার।
0: থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বলা যেতে পারে যে আসলে যেই 12 লক্ষ বা 10 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আসলে তারা বাছাই করতে পারে এবং এই সুযোগটা কিন্তু স্যার দিচ্ছেন। আমরা অনেক ধরনের প্রশ্ন পাই স্যার, সেটা হচ্ছে ইংরেজিতে আসলে অনেকে দুর্বল এবং এটা আসলে ভয়ের একটা কারণ। তো আমি আসলে সবাইকে বলে রেখেছিলাম যে আপনি আসার পরে আমরা আপনার কাছ থেকে এটার ব্যাপারে উত্তরটা জেনে নেব। তবে এই মুহূর্তে আমি আরেকটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই, আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনি সেগুলোর উত্তর দিয়ে দিবেন। এস কে জাকারিয়া আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম স্যার, আমি 2015 দাখিল 4.38, 2017 আলিম 3.92, ফাজিল 2022 2.86, আমি কি ইউরোপে যেতে পারবো? ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে ইউরোপেতে মাত্র 3 মাসে অথবা 2 মাসে ভিসা পাওয়া যায়, সেটা কি করে সম্ভব জানাবেন প্লিজ।
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওর তো আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে,
0: জি,
1: এবং সে যেহেতু 13 এবং 15 ইন্টার মধ্যে, হ্যাঁ ম্যাট্রিক এবং ইন্টার হয়ে গেছে, তো দাখিল আলিম হয়ে গেছে। আচ্ছা, এরপরে তার ব্যাচেলারটাও আছে, তো যেহেতু তার ইন্টার পর্যন্ত হয়ে গেছে, আমরা এটা দিয়েও কিন্তু যদি আমরা ব্যাচেলরটা নাও ধরি, অনেকেই বলে স্যার একটু বেশি দিনের ভিসা চাই, তখন আমরা কি করি জানেন? আসল ব্যাপারটা তো আমি বলি শুধু লেখাপড়াই তো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা উন্নত জায়গায় যাওয়া, সেটেল হওয়া, ভালো ইনকাম করা। আপনি আমার সাথে একমত কিনা জানি না, আমি অনার্সের পরে মাস্টার্স করতে বলি না খুব একটা, খুব বিশেষ প্রয়োজন না হলে মাস্টার্স প্রয়োজন নাই, মাস্টার্সের পুরো সময়টা যদি সেই স্কিল শেখে, সফট স্কিল গুলো, সে ইংলিশে তুখর হয়, হ্যাঁ লেভেল 1-2 আইএলস করে, এরপর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করে, সে কিন্তু কিছু করতে পারবে যেটা মাস্টার্সে সম্ভব না। এই সফট স্কিল গুলো শিখলে সে অনেক কিছু, সে মানে ভালো ইনকাম করতে পারে। সে বাংলাদেশেই আমাদের অনেক ছাত্র, বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে শুধুমাত্র ইংলিশ শিখে, ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করে। আজকে বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে, গ্রামের অনেকেই 10 থেকে 20 হাজার ইনকাম করছে, অনেকেই 50 হাজার ইনকাম করছে, এবং বেশ কিছু বিধবা, আপনারা অবাক হবেন, বিধবা ডিভোর্সি তারাও এখন নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে। কোনো ইনভেস্টমেন্ট নাই, শুধু শেখা, শেখার চাইতে বড় কিছু নাই। এখন অনেকে বিদেশ যাওয়ার সামর্থ্য নাই, এটুকুও নাই, আমি যে বললাম না 7 লাখ টাকা 8 লাখ টাকা, এটাও অনেকের নাই, 10 লাখ টাকা অনেকের নাই, 12 লাখ টাকা অনেকের নাই, ওয়ার্ক পারমিটে যাবে সেটাকে অনেকের নাই। তো তখন কি করবে? মাত্র 60 হাজার টাকা খরচ করলে, জাস্ট 60 হাজার টাকা, 60, এইটা খরচ করে একটা মানুষ গড়ে তুলতে পারে তাকে নিজেকে। তা আমি এখন তার প্রশ্নের আনসারে বলবো, যেহেতু সে এই পর্যন্ত পড়াশোনা করেছে, ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছে, ব্যাচেলর শেষ হয়েছে, এরপরে সে যদি আইএলটিএস করে, লেভেল টু করে, তাহলে এই মুহূর্তে তার বিদেশ যাওয়ার সুযোগ আছে। যদি টাকা না থাকে তাহলে অবশ্যই বলবো, অবশ্যই বলবো, শুধু বাধা ধরা একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার চাইতে আমি এখন অনেককেই বলি যে এর থেকে অনেক বেশি সুযোগ আছে। হ্যাঁ, সরকারি চাকরি ভালো, বেসরকারি চাকরি ভালো, কিন্তু এটা লিমিটেড ইনকাম, কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। আমি একজন সাহাবির কথা বলি, আশার মুবাশশারা মানে হচ্ছে যারা, যে 10 জন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে দুনিয়া থাকতেই যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে এই 10 জনের মধ্যে একজন নাম বলি, হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তো হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এমন আমলদার ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা খুব ভালো আমলদার ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে এই 10 জনের মধ্যে একজন, যিনি জান্নাতে সুসংবাদ পেয়েছেন। তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক মানুষ, সাহাবীরা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ, তখনকার সময়ে আমানত রাখতো, টাকা রাখতো, সোনা দানা রাখতো, সম্পদ রাখতো। তো একসময় তো উনি মনে করলেন, একটা হাদিস তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি চাইতে, এই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি শুধু নিজের জন্য, নিজের জন্য নিজের পরিবারের জন্য রোজগার করে, তার থেকে ওই ব্যক্তি বেশি উত্তম যে নিজের পরিবারের জন্য রোজগার করে এবং আরো 10 জন 20 জন পরিবারের জন্য তাদের রিজিকের জন্য ব্যবস্থা করে, কাজ করে। তো একটা এই জন্য উনি কি করলেন দেখেন, উনি বললেন যে ঠিক আছে, তোমরা যে টাকাটা আমাকে আমানত রাখছো, তোমরা তো এখন নিচ্ছ না, কেউ হয়তো 6 মাস পরে, কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে নিবে, আমি কি এই টাকা, এই টাইমের জন্য টাকাটা ধার নিতে পারি? বললেন হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। তখন উনি কি করলেন জানেন, তখন এটা রিয়েল এস্টেট বিজনেস উনি কাজে লাগালেন। আমার দেশে এখন যেটা আমরা করি রিয়েল এস্টেট, তখন তো এই কনসেপ্টটা আসলে এইভাবে ছিল না তেমন। উনি কি করলেন দেখেন, তখন থেকে কিন্তু আমাদের কনসেপ্টটা পেয়ে গেলাম। উনি কি করলেন, জায়গা কেনা শুরু করলেন বিভিন্ন লোকেশন দেখে দেখে, এবং তারপর ইনভেস্ট করলেন, একটু জায়গাগুলো একটু একটু সুন্দর করে করলেন, কিছু কিছু রাস্তাঘাট বেঁধে দিলেন। হ্যাঁ, দেখেন যে একটু করার কারণে এখানে ফুলের গাছ লাগাই দিলেন, একটু সৌন্দর্য বর্ধন করলেন, ওই জায়গাগুলোর দাম বেড়ে গেল, যে দামে কিনলেন তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেল, এবং এবার বাড়তে বাড়তে এমন হয়ে গেল তার আমানত কিন্তু রয়ে গেল ওইরকম, কিন্তু তার ইনকাম বেড়ে অনেক হয়ে গেল। তো যখন তিনি লাস্ট এসে, যখন তার মৃত্যুর আগে, অর্থাৎ লাস্ট জিহাদের আগে যাওয়ার আগে, তার বড় ছেলে সন্তানকে ডেকে বললেন, তাকে বুঝিয়ে দিলেন সবকিছু, যে কত আমানত আছে আর কত দিতে হবে, কিছু ওসিয়ত করলেন আর বাকিটা পরিবারের জন্য। এখন প্রায় এখনকার সময় যদি আমরা হিসাব করি, তাতে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা হল ওনার, 5 থেকে 6 কোটি টাকা হালাল টাকা। এটা যখন হলো, তো উনি তাকে, উনি কিন্তু দেখেন ওনার জীবনযাপন কিন্তু ওরকমই ছিল, মানে টাকা বৃদ্ধির ফলে উনি কিন্তু জীবনযাপন চেঞ্জ করেননি, মানে পোশাকে খুব একটা পরিবর্তন করেননি, মানে যা ছিল তাই ছিল। কিন্তু উনি কি করলেন, মানুষের কর্মসংস্থান বাড়ালেন মানুষকে, এবং উনি ওসিয়াত করে গেলেন, কিছু এত টাকা ওসিয়াত, এত টাকা হচ্ছে তাদের আমানত ফেরত দিতে হবে ঋণ, আর বাকিটা কিন্তু সব ওই টাকা থেকে এত টাকা উঠছে। দেখেন উনি বিনিয়োগ না করতো, তার টাকা কিন্তু ওইটাই থেকে যেত। ওনার টাকা ঋণ ছিল মাত্র 800 কোটি বা 900 কোটির মতো। হ্যাঁ, এটা থেকে বানালেন কত বলেন তো, প্রায় 6000 কোটি টাকা। তাহলে কত গুণ বাড়ালেন, 6 গুণ বাড়াইলেন। কিন্তু যদি রেখে দিতেন তার টাকা কিন্তু ওইটাই থাকতো, এজন্য বিনিয়োগ করার ফলে 6 গুণ বেড়ে গেছে। তো তখন কি করলেন উনি, বাকি টাকাটা বললেন কিছু উচ্ছেদ করুন, আর প্রায় 3,500-4,000 কোটি টাকা পরিবার জন্য রেখে দিলেন। তাদেরকে বললেন তোমরাও এই টাকাটা অলস রেখে দিও না, তোমরা কাজে লাগাও, পরিবার জন্য কাজে লাগাও, এবং প্রয়োজন মেটানোর পরে বাকি টাকা তোমরা বিজনেস ব্যবসা করো। হ্যাঁ, এভাবে করলেন, খাটাও। তা আমি যেন বলবো আজকে যারা শুনছেন দেখছেন, মনে রাখবেন আপনার যে সেভিংস আছে, টাকা আছে, তাকে জমিয়ে আপনি বড় হতে পারবেন না। যারা এই যে প্রশ্ন করেছেন, আমি তাকে বলবো দেখেন আপনার এইটুকুর সাথে কি বিনিয়োগ করবেন। আপনি আইএলটিএস করেন, খুব বেশি তো টাকা লাগে না, লেভেল 2 করেন, এখানে বিনিয়োগ করেন, শেখেন, যদি বিদেশ যাওয়ার সুযোগ হয় তাহলে সাথে যোগ করেন বিদেশ যাওয়ার ভিসা প্রসেসিং। আমি এই জন্য বলি সফলতার জন্য এখন খুব অল্প বয়সে যদি কেউ সফলতা চাই, যেটা 28 বছর বয়সে একটা মানুষ চাকরি করে বা বাপ্পা কিছু পায় তার কাছে অনার্স ভাষা শেষ করার পরে, একটা ছেলে মনে করেন বাংলাদেশে 28 বছর 29 বছর বয়সে চাকরি পাচ্ছে, ভালো জব বা যাই হোক, কিন্তু 28 থেকে 29 বছর বয়সে, অথচ 18 বছর বয়সে এইচএসসির পরে আলিমের পরে একজন মানুষকে যখন ইউরোপে পাঠাচ্ছি, ওই যে বললাম একটা ছেলে বললো সে 1800 ইউরো পাচ্ছে, যেটা এখন হচ্ছে কত, প্রায় 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর এখানে আমাদের একজন ইনকাম করছে এই 28 বছর বয়সে, সে স্ট্রাগল করে ইনকাম করছে মাত্র 15,000 টাকা, তা পাচ্ছে না অন্য জায়গায়, খুব ভালো হলো 20,000 টাকা, নাই 25,000 টাকা, এর চেয়ে বেশি পাচ্ছে না, কিন্তু 25,000 হয় না সাধারণত, 20,000 টাকা স্টার্টিং পাওয়া অনেক কঠিন। তো সেইটা যখন 20,000 টাকার জন্য যখন যুদ্ধ করছে, তখন ওই একই যোগ্যতা বা তার থেকে অনেক কম যোগ্যতা একটা ছেলে, সে কিন্তু ইউরোপে অনায়াসে যেয়ে শুরু করছে 2,50,000 টাকা দিয়ে, 2,00,000 টাকা দিয়ে। আমি এই জন্য বলবো স্বপ্ন পূরণের জন্য আমরা স্বপ্ন দেখতেই চাই না, আমরা স্বপ্ন দেখা ভুলেই গেছি, জানি না, শিখেই নাই স্বপ্ন যে কোন পর্যন্ত দেখতে হয় এটা আমরা জানি না। অনেক পরিবার চিন্তাই করতে পারে না, বললাম না তুমি জানি না যেও না। এরপরে দেখেন কিছু আছে, আমার একটা সন্তান, কালকে এক ভদ্র বলছে স্যার আমার একটা সন্তান, একটা ছিল, আমি তাকে পাঠাতে চাই না। আমরা যে আপনি তাকে, আপনি তো 60 জন বেঁচে থাকবেন না, তাহলে আপনি ওর জীবনটা কেন নষ্ট করবেন, ওর তো অনেক কিছু করার ছিল, আপনাদের জন্য করার ছিল, ও যদি বাইরে যেত তো আপনার জন্য একটা মসজিদ করে দিতে পারতো আপনার নামে, এটা সাদগায় জারিয়ে কিন্তু চলতে থাকে, একটা মাদ্রাসা করতে পারতো, একটা এতিমখানা করতে পারতো, একটা কোনো ভালো একটা সোসাইটির কাজ করতে পারতো। আপনি জানেন গ্রামে অনেক জায়গায় আমি দেখেছি টিউবওয়েল নাই, খাওয়ার পানির জন্য অনেক দূর যেতে হয়, তাহলে তার জন্য টিউবওয়েল করে দিতে পারতেন, এটা একটা জন্য তো হালাল টাকা দরকার, যেটা বাংলাদেশে টাকা ইনকাম করে ওই আসতে যাইতে ওই অফিসে যেতে আসতে ওই সংসার চালাইতে সব শেষ হয়ে যায়, প্রতি মাসে 1-2 হাজার টাকাও জমে না, অনেকে ঋণ করতে হচ্ছে, আর এমনিতেই তো আপনি জানেন সবকিছুর দাম তো প্রতিনিয়ত বাড়তেই থাকে, এটাই তো স্বাভাবিক। তো তখন কি হয়, সে কিন্তু তার প্রয়োজন মেটাতে পারে না। যারা অনেক ইনকাম করে তারা কিন্তু বলে না যে কত টাকা বৃদ্ধি পেয়েছে, দাম নিয়ে প্রশ্ন করে না, যাদের টাকা কিন্তু কম তারা কিন্তু সীমিত ইনকামের, তারা কিন্তু সবসময় অনেক ধরনের কথা বলে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো যারা ইউরোপে যায় তাদেরটা বলে না, তার তো আসল ব্যাপার না তাদের জন্য, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমি বলবো যারা আমাকে একটু এই পরামর্শগুলো নিতে চান, আপনার বাড়ি হতে পারে রংপুর বা দিনাজপুর বা সিলেট বা চট্টগ্রাম বা ময়মনসিংহ বা যেমন আমার বাড়ি কুষ্টিয়া, তাদেরকে বলবো যে একদিনের জন্য ওরা আসুন, এবং কালকে আসুন, পরশু না আগামীকালকে আসুন। আজকে নাম্বারটা দিচ্ছি, আমি ঠিকানা বলছি না যেহেতু এটা একটা মিডিয়া ভিত্তিক প্রোগ্রাম, এখানে আমার ঠিকানা দেওয়া উচিত হবে না, তবে আমি নাম্বার দিচ্ছি, এর মাধ্যমে আপনি ঠিকানাটা নিয়ে যাবেন, ঢাকার মালিবাগ মৌচাকে এটিএম যা সততা সাধারণ মরণ, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে একটা বার আসেন, দেখা করেন, আপনার যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করেছেন বা করেননি, আপনার কেউ নাই বা আপনার আছে, সুযোগ আছে কি নাই সেও বাদ দিলাম, কিছু নাই, আপনি বাস ভাড়াটা জোগাড় করেন, না হলে ধার করেন, না হলে কিছু ডিম বিক্রি করেন, মুরগি বিক্রি করেন, তারপরও আসেন, কবুতর বিক্রি করেন, মানুষের কাছ থেকে নেন, হ্যাঁ কিছু শখের জিনিস বিক্রি করেন, তারপর ঢাকায় এসে আমার দেখা করেন, একটা দেখা করা ইনশাল্লাহ আপনার জীবন বদলাবে ইনশাল্লাহ। আমাকে কিছু দিতে হবে না, বিনিময়ে আমি কিছু চাই না, আমাকে আমি কিন্তু ফি নেই না করো, আমার সাথে দেখা করার জন্য পরামর্শ নেওয়ার জন্য আমি এ যাবৎ পর্যন্ত গত 24 বছর কারোর কাছে কোনো ফি নাই নেই, বাকি জীবন নিতে চাই না, এটা আমি সদগায় জারিয়া করলাম। বাট আপনার জীবনে কিছু একটা ইম্প্যাক্ট ফেলার জন্য আমার কিছু যদি ভূমিকা থাকে, এটা অনেক কিছু আমার আমার ভালো লাগবে এটা। আমি নাম্বারটা দিচ্ছি আবার ব্যক্তিগত নাম্বার, 01712-80-81-93 আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার অথবা মানুষ গড়া কারিগর, মানুষ আমি যেহেতু শিক্ষক মানুষ আমাকে এটিএম স্যার বলে, আর পুরো নামটা এটিএম মাহমুদ, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, যে 01712-80-81-93 এই নাম্বারটা, এর সাথে হোয়াটসঅ্যাপ আছে, এখানে মেসেজও করতে পারবেন, এখানে আপনারা চাইলে সরাসরি কলও করতে পারবেন ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ স্যার, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মাহির খান নিলয়, তিনি লিখেছেন স্যার আমি এসএসসি তে সায়েন্স নিয়ে পড়েছি, ইন্টারে আর্টস নিলে কি বাইরের দেশে যেতে কোনো প্রবলেম হবে, একটু জানাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার কথায় 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি।
1: মাশাআল্লাহ মাহির, তোমার জন্য শুভকামনা। একটা জিনিস আমি বলি অনেক সময়, মনে করেন আচ্ছা আমি চাইলাম যে তুমি বড় হও, সেটা তো আপনাকে বিশ্বাস করেন, আমরা সবাই চাইলাম কিন্তু আল্লাহ চাইলো না, আপনি এটা কি ইচ্ছে বড় হবে?
0: কখনোই হবে না আসলে, আমাদের সবার চাওয়া দিয়ে আসলে কিছুই যাবে আসবে না,
1: সারা পৃথিবীর সবাই যদি চায় শুধু আল্লাহ না চাইলে কিছু হবে না, এই জন্য বলি যে দিনটা শুরু করবা কার ইসে, মনে করবা রিজিকের ফয়সালা, এই রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা বা বড় হওয়ার ফয়সালা, এটা কখনো জমিনে হয় না, আসমানে হয়। এবং এই এই যে এই এটার জন্য আমি সবসময় বলি, যখন তুমি মনে করছো তুমি কিছু করতে চাও, অবশ্যই আগে শুরু করো, তোমার একটা ইনশিওর করো, তুমি মুসলিম হলে পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয় এবং ফজর নামাজ পড়ে দিনে শুরু করো। এবং নামাজ এমন একটা আশ্চর্যজনক ইবাদত, যত সে দেরি করবে নামাজে তত তার ক্যারিয়ার থেকে পিছিয়ে যাবে, তত তার পড়াশোনা খারাপ হবে, তত তার ইনকাম বা সবকিছু বরকত বারাকা কমে যাবে। আপনি একদম দেখবেন যে অনেককে যে তার বারাকা বেশি, দেখেন কিভাবে হয়, একটা ছেলে সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, সে ভালো রেজাল্ট করেছে, সে বেতন পাচ্ছে মনে করেন 20,000 টাকা, ঠিক। আর একটা ছেলে তার থেকে অনেক কম লেখাপড়া করে, 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে বা তেমন পড়েনি, আমার কাছে তো অনেকে আসে এমনকি স্কুলেই যায়নি, সেই ছেলে দেখেন লেভেল জিরো করেছে আমাদের এটিএমএস থেকে, কিছু পারে না, যখন তখন আমরা তাকে লেভেল জিরো করাই, লেভেল ওয়ান করাই, এইটুকু করে সে এখন ওয়ার্ক পারমিটে যেতে পারছে বিভিন্ন ইউরোপের দেশে, ইউরোপের সেনজেনভুক্ত দেশে যাওয়া যাচ্ছে। এখন সে ইনকাম করছে কত জানেন, প্রতি মাসে হ্যাঁ 2-3 লাখ 4 লাখ ইনকাম করছে হালাল ভাবে। এবং সে আর এই যে ভালো ছেলেটা যার লেখাপড়া অনেক ভালো, সব ফার্স্ট ক্লাস পাওয়া, সে ইনকাম করছে 20,000 টাকা। তো যখন সে 4 লাখ ইনকাম করছে তার কত গুণ বেশি বলেন, 20,000 কত গুণ বেশি 4 লাখ? তো আমি ধারের কাছে তো নাই, তার মানে কি হলো, দেখেন 20,000 ইনকাম করে এক বছরে সে ইনকাম করছে কত, সে ইনকাম করছে 2,40,000 টাকা, তাই তো? আচ্ছা, অথচ তার তো এক মাসের ইনকাম প্রায় 3.5 লাখ টাকা 4 লাখ টাকা, তাহলে তার তো 2 বছরের ইনকাম প্রায় আপনার 1.5 বছরের ইনকাম, তার 1.5 বছরের ইনকাম হচ্ছে তার এক মাসের ইনকাম,
0: এক মাসের ইনকাম।
1: তো দেখা যাবে সে 20 বছরে যে ইনকাম করলো আর সে 1 বছরে যে ইনকাম করলো, 1 বছর ইনকামটা বেশি হয়ে গেল। তো এই জন্য আপনি দেখেছেন যে ওই মানে বারাকা কাকে বলে, বারাকা হচ্ছে আল্লাহ অল্প পরিশ্রমে অল্পতে অনেককে অনেক কিছু দিয়ে দেন। এই জন্য অবশ্যই পাঁচ রক্ত নামাজ চান না হয়। তুমি পাঁচ রক্ত পড়ছো, আমি খুশি হলাম। আর তুমি যেহেতু বলেছো এসএসসি করেছো, এরপরে তোমার ইন্টার পাস করে ইনশাল্লাহ, আর মাঝখানে তোমাকে এটা করতে হবে, আমি একটু বলে রাখি যে ঠিক মাহিরের মতো এখন যারা সচেতন আমাকে শুনেছে বা আমাকে বা আরো কিছু ক্যারিয়ার কনসালটেন্টদের শুনে, তাদেরকে বলবো, বাপ্পাকে বিশেষ করে বলবো, আপনার সন্তানের বয়স যদি 10 বছর হয় তাহলে আমাদেরকে দেন অনলাইনে, আশা রাখবে না, 10 বছর থেকে 13 বছর বা 15 বছর পর্যন্ত আমাদেরকে দেন, 13 বছর দিলে যথেষ্ট, জাস্ট 3 বছর সে আমাদের সাথে অনলাইনে তার পড়াশোনা চলবে, সে যা পড়াশোনা করছে সে 7-8 যা পড়ছে তা পড়তে থাকবে, পাশাপাশি অনলাইনে 10 বছরে কি হয়, একটা ছেলে কত পড়ে, ক্লাস 3-তে পড়ে, তাই না? তো সাধারণত 3-তে পড়ে বা 4-এ পড়ে, এই তো হয়। তো 10 বছরে যেটা করছে পাশাপাশি সে করবে অনলাইনে, জাস্ট 10 বছর থেকে আমাদের লেভেল 0-তে দেন, 11 বছর হলে তাকে লেভেল 1-এ দেন। হ্যাঁ, যদি 10 বছরে 0 করতে পারে তাহলে সে লেভেল 1 করতে পারবে, লেভেল 2 করান, তারপরে তাকে আপনি ডিজিটাল মার্কেটিং করেন, তারপরে ফ্রিল্যান্সিং করেন, এবার তাকে IELTS পরে করান, এই এই টাইমের মধ্যে সব হয়ে যাবে। যদি একবার না পারে দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্সটা তার ফ্রি, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার সম্পূর্ণ কোর্সটা এটিএমএস থেকে ফ্রি দেওয়া হয়, যা ছত্রতার চাদরের মোড়ানো। এইভাবে একটা কোর্স 10 বার পর্যন্ত করা যায়, তাকে হতেই হবে, যদি এটিএমএস এ না হয় তাহলে হয়তো পৃথিবীর কোথাও হবে না। আমি আবার জোর দিয়ে বলছি, যদি এটিএমএস না হয় তাহলে পৃথিবীর কোথাও হবে না, কেন, একটা কোর্স এক খরচে 10 বার করা যায়, অর্থাৎ তাকে শিক্ষক হওয়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই ছেলে কিভাবে বেকার থাকে, এই মেয়েটা কিভাবে বেকার থাকে? আর একটা কথা বলবো, যাদের সন্তান শুধু মেয়ে বা আপনার হয়তো ছেলে মেয়ে দুটাই আছে, অনেকে দেখবেন ছেলেদের প্রতি খুব ভালোভাবে তার পড়াশোনার প্রতি গুরুত্ব দিচ্ছে, মেয়েদেরকে একেবারে গুরুত্ব দিচ্ছে না। মেয়ে তো পর্দায় থেকেই ভালো ইনকাম করতে পারে, পর্দায় থেকেই তো লেখাপড়া করতে পারে। আপনি ঠিক আছে, আমি ধরলাম যে আপনি রক্ষণশীল পরিবারের, আমি তো সবাইকে পাঁচ রক্ত নামাজ পড়তে বলি, তো সেখানে আপনি ওই রক্ষণশীল পরিবার, আমি তো ভালোবাসি তাদেরকে, তো সেখানে আপনার সন্তান যদি ঘরে বসেই অনেক মেয়ে ইনকাম করছে, আমি দেখাতে পারতাম, তারা তো পর্দায় থেকেই মাসে 1-2 লাখ ইনকাম করছে, তো ঠিক আছে না হোক 50,000 ইনকাম করুক না কেন, যদি কোনো মেয়ে 50,000 মাসে ইনকাম করে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং মাধ্যমে ইংলিশ শিখে, আপনি বলেন তো ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে? হবে? কার সাহস আছে, কোন ছেলের সাহস আছে 50,000 টাকা ইনকাম করা একটা মেয়ের যৌতুক চাইবে? এমন স্পর্ধা কোনো ছেলের আছে? আমার মনে হয় না। এই জন্য আপনি কিভাবে করতে পারেন, আপনার সন্তানকে যোগ্য করে তোলেন? আমি চাকরির কথা বলছি না, কিন্তু ঘরে বসেই করতে পারবে এটা ইনশাল্লাহ, তা আশা করি। আরেকটা কথা বলে রাখি, অনেকে আমাকে বলেন স্যার আমি তো তেমন লেখাপড়া করি না, কিন্তু আমার ওয়াইফ লেখাপড়া করেছে, বা ওয়াইফ লেখাপড়া করে কিন্তু হাজব্যান্ড লেখাপড়া করেছে। আপনি কি জানেন ইউরোপের সেন্টেনভুক্ত দেশ ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এগুলোতে একজনের যোগ্যতা দিয়ে, শুধু হাজব্যান্ড না বাচ্চা কাছে সহ যাওয়া যায়। যদি হাজব্যান্ডের যোগ্যতা থাকে তাহলে ওয়াইফ সহ বাচ্চার কাছে সবাই যেতে পারে। এবার তারা কি পাচ্ছে দেখেন, যদি একজনের যোগ্যতা থাকে সে শুধু আইলস করবে, বাকিদের আইলস করতে হবে না, বাকিদের কোনো কোর্সও লাগবে না, শুধু ইংলিশ শিখতে হবে। তারা কি করতে পারছে, ওই একজনের যোগ্যতা দিয়ে, আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, সে ওখানে যিনি যাচ্ছেন তিনি পার্ট টাইম করার সুযোগ পাচ্ছেন, বাট তার হাজব্যান্ড বা তার ওয়াইফ ফুল টাইম করার সুযোগ পাবে। এবং বাচ্চার জন্য ওখানে ডে কেয়ার সুবিধা আছে, বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে, যে ছোট হয় তাদের রাখার ব্যবস্থা আছে আলাদা। এই সুযোগগুলো তো আছে, আপনাকে জানিয়ে তো না, আমরা শুধু কান্নাকাটি করি, হা হতাশ করি, নিজেকে গড়ে তোলার জন্য একটা সময়ও দিই না। শয়তানের একটা বড় পাঠশালা আছে, বিশ্ববিদ্যালয় আছে, তার প্রথম চ্যাপ্টারটার নাম কি জানেন, হতাশা। যার মধ্যে হতাশাকে প্রশ্রয় দিলেন সে মনে করে আপনাকে শেষ করে ফেলবে। যার মধ্যে হতাশা ঢুকে যায় শয়তান বলে যে তার মধ্যে একটা শয়তান ঢুকে গেছে, অর্থাৎ তার আর কাজ করা লাগে না, অর্থাৎ শয়তানের ডিউটি শেষ। কারণ হতাশা যখন আসবে দেখবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতে তার আস্তে আস্তে জামাত ছুটে যাবে, এরপরে হতাশার কারণে আস্তে আস্তে তার নামাজের ওয়াক্ত ছুটে যাবে, পাঁচ ওয়াক্ত পড়তে চার পড়বে, তারপর তিন পড়বে, তারপর আস্তে আস্তে নাই। এরপর হতাশা বেশি হওয়ার কারণে কোনো একটা হয়তো ধূমপান করা শুরু করবে, সিগারেট খাওয়া শুরু করবে, তারপরে বলবে যে আরো বসে তখন মাদক নেওয়া শুরু করবে, তারপর আরো হলে তখন লাস্টে হচ্ছে সুইসাইড। অর্থাৎ এইভাবে করে শেষ করে দেয় শয়তান, ওই যে ঢুকে গেল কি হতাশা, এখান থেকে শেষে আস্তে আস্তে আস্তে আস্তে একদম শেষ। এই জন্য হতাশা আসছে নাই নাই করবেন, নাই হতাশা নাই, নো ডিপ্রেশন ইন লাইফ, কখনো প্রশ্রয় দেবেন না, ঢুকতেই দেবেন না। যে অবস্থায় আছেন, যে হালতে আছেন, বলবেন আলহামদুলিল্লাহ, প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, আপনার জীবন আগের থেকে ভালো হবে ইনশাল্লাহ, যে অবস্থায় থাকেন। আর প্রতিদিন বারবার বারবার চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিল সামা আলাইকুম মিদরারা। আপনারা এটা পড়ে দেখেন সূরা নূহের মধ্যে, আপনারা 10-12 আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, তুমি ইস্তেগফার করো, তওবাকারীদের মধ্যে সামিল হও, আমি তোমার রিজিক বাড়াই দেব, আমি তোমার রিজিক দিব, ধন সম্পদ দিব, পানি বর্ষণ করব, অর্থাৎ তোমার জন্য এখানে ফসল দিব, সন্তান দিবে, সবকিছু কিন্তু এখানে। তাহলে এইটা ইস্তেগফার করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের দুঃখ কষ্টগুলো চলে যাবে, আপনার জীবনে সম্পদ বাড়বে, আপনার জীবনে টাকা পয়সা বাড়বে হালাল ভাবে, আপনার জীবন আগের থেকে সুন্দর হবে। আজকে এই দুটো আমলের কথা বললাম, প্রত্যেকে করবেন, প্রত্যেকে ইনশাল্লাহ
0: ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছেন দেলোয়ার হোসেন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর থেকে জেনারেল আইজিএস করতে চাই, কোনো সুযোগ আছে কি, এবং ইসিএ করতে চাই, আমার ভাতিজে আপনার ওখানে লেভেল 1 করছে।
1: আচ্ছা, আপনি যে বলে সিঙ্গাপুর থেকে করতে চান, ঠিক আছে করা তো যাবে, কিন্তু কেন করতে চান, উনি কি লিখেছে, উনি কি পাস করেছেন আছে। তবে আপনি এই পদ্ধতিতে না যে বরং আপনি ওখান থেকেই সিঙ্গাপুর থেকেই আপনি ইউরোপের জন্য ওয়ার্ক পারমিটের কাজ করতে পারেন, আর যদি লেখাপড়া থাকে তাহলে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, আমরা ওখান থেকেই আপনার স্টুডেন্ট ভিসার কাজ এখান থেকে করতে পারবো, ঢাকা থেকেই, এটিএম থেকেই। আবার ওখান থেকে আপনি ওখানে বসেই থাকেন, ওখানে আপনি শুধু অনলাইনে আমাদের যোগাযোগ করলে আপনার প্রসেসিং ডান হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার হতে পারে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা। তো সুতরাং আপনার ইসিএটা আমাদের এখানেই করানো হয়, সিএ থেকে তো এটিএম সি সব হয় এখান থেকে হয়, এখান থেকে জেনারেল একাডেমিক আইটেস্টও হয়, আবার জেনারেল আইটেস্টও এখান থেকে হচ্ছে, সব ধরনের সার্ভিসই আছে এখানে, অনলাইনও আছে অফলাইনও আছে, আবাসিক আছে অনাবাসিক আছে, সবই আছে। তো আপনি ওখান থেকে অনলাইনেও করতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনার প্রয়োজন কিনা সেটা দেখেন, আমাকে যদি খুলে বলেন তাহলে আমি আশা করি, আমি নাম্বারটা আবারও বলছি, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, তাহলে আপনারটা বুঝতে পারবো যে প্রয়োজন আছে কি নাই। খামাখা করে তো লাভ নেই, হয়তো আপনার একাডেমি লাগবে, আপনি করছেন জেনারেল, তো টাকা তো নষ্ট হবে, অর্থাৎ একটু তথ্য দরকার, আন্দাজে কোনো কিছু করবেন না। নাম্বারটা আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, আমার ব্যক্তিগত নাম্বার অনেকে চাই, স্যার একটু ব্যক্তিগত নাম্বারটা দেন, আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712 80 81 93। আপনারা নিচে লিখে রাখতে পারেন এটিএম যা সততার চাদরে মোড়ানো। একটা কথা বলে রাখি, সেভাবে আপনি জানেন যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, হাজার হাজার আছে, শত শত বলে ভুল হবে, সব কিছু বলে কয়েক হাজার হবে, এর মধ্যে কয়জন সততা নিয়ে কাজ করে? আপনি জানেন অনেক রিপোর্টে আসছে, বিভিন্ন নামটা আমার নাম বলতে চাই না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এজেন্সি হলেই মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে, না জানে তার জীবনের সব সম্পদ যেটুকু তার গচ্ছিত ছিল, হয়তো কোনো জমি বিক্রির টাকা অথবা বাবার রিটায়ারমেন্টের টাকা অথবা মায়ের গয়না বিক্রি করার টাকা অথবা কোনোভাবে ধার করা টাকা, সেই টাকাটা দিল ভিসা প্রসেসের জন্য, স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক পারমিট হোক, সে সব কিছু মিলে চলে গেল। যেন আমি যেটা বলি, আমি এই মুহূর্তে যেখানে আমি আমি এখন লাইভ করছি এটিএম থেকে, দেখতে পাচ্ছেন এটিএম সততার চাদর মোড়ানো, সেটা এই বিল্ডিংই আছে প্রায় 11 বছর ধরে। তার কিছুটা তিনটা বিল্ডিং চারটা বিল্ডিং আগে আর তিনটা বিল্ডিং পরে, এইটুকু আরো দুইটাতেও আমার বিচরণ ছিল। তো এইটুকু মিলে আমি আছি এখানে প্রায় আমার এখানে এই এই বিল্ডিং এ 11 বছর, আর বাকি আর দুই তিনটা বিল্ডিং মিলে আরো দুইটা, তাহলে এই তিনটা বিল্ডিং এর মধ্যেই আমার বিচরণটা এখানে প্রায় কত বছর হবে, তিনটা বলে বলবো চারটা বিল্ডিং, হ্যাঁ এই চারটা বিল্ডিং এখন যেটা আছে এখানে 11 বছর, বাকিটা আপনার ধরে প্রায় 24 বছর, এখানে প্রায় 24টা বছর। তাহলে আপনি এখন বলেন, তাহলে আমি তো এখানেই এই ঢাকার মালিবাগে মোচাক মার্কেট কাছাকাছি, তো ওরা কি করে দেখবেন, ওরা আজকে এখন হয়তো মিরপুরে আছে, এরপরে চলে গেল বনানী, এরপরে চলে গেল মহাখালী, এরপরে চলে গেল হয়তো অন্য কোনো জায়গায় উত্তরা, এরপরে দেখবেন আরো অন্য কোনো জেলায়, এরপর সিলেটে, এরপর চট্টগ্রাম, আর অন্য কোনো জায়গায় দেখবেন যে নাই, এরপর রংপুরে, আপনার খুঁজেই পাচ্ছেন না, এরপর হয়তো অন্য কোনো দেশে চলে গেছে পালায়। তো তারা কি করে, দীর্ঘস্থায়ী রাখে না, তারা একটা সিজন নিয়ে করে এটা, আরেকটা কাজ করে তারা খুব অল্প অ্যামাউন্ট বলে। আমাকে অনেক বলে স্যার এত টাকা কেন লাগে, টাকা তো বেশি বলেন, হ্যাঁ আপনার কর্মকর্তারা বললো যে বেশ কিছু টাকা লাগবে, কিন্তু ওরা তো অনেক কম বলছে, আমরা যত কম বলে সেটাই তো প্রতারণা, কম বলা মানেই আপনি মনে রাখবেন যে আপনি হয়তো প্রতারকের চক্রে পড়তে যাচ্ছেন, কারণ কমে তো সম্ভব না, প্রত্যেকটা জিনিসের তো একটা খরচ আছে, ওই খরচটা তো আপনাকে দিতেই হবে। যখন সে কম বললো, যখন মনে করেন যেখানে লাগবে হচ্ছে 12 লাখ টাকা বা 10 লাখ টাকা, সে বললো 3 লাখ টাকা করে দেব, সে কোথা থেকে করবে, তাকে তো টিউশন ফি দিতে হবে, তাকে তো 1 বছর টিউশন ফি দিয়ে তারপর বাড়াতে হবে, ওই টিউশন ফি দিবে কেমন করে 2 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকার মধ্যে, তিনজন টিউশন ফিতে আসে 7 লাখ টাকা 8 লাখ টাকা। তো যখন কম বলে মনে রাখবেন সেটা প্রতারণা হচ্ছে। যেমন অনেক সময় ওয়ার্ক পারমিট দেখবেন যে অনেকে অনেক কম বলে, এত কম বলে মনে হচ্ছে এত কিভাবে সম্ভব, মানে ওরা তো অনেক কম বলছে এখানে কেন এরকম, আমি কম মানেই তো প্রতারণা, কম মানে আপনাকে দেখাচ্ছে যে আমি খুব কমে দিচ্ছি, মানে কি আপনি আপনি একটা লুক্রেটিভ একটা ফিগার বললে, চটকদার কিছু বললে, আপনি কিন্তু খুব খুশি হয়ে গেলেন, তো এত কমে। আর একটা পার্টি আছে দেখবেন, তারা বলে যে প্রথমে এত টাকা দেন মেডিকেল করেন, আর মেডিকেল কেন লাগবে, আগে তার তো অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটাকে দেখি, মেডিকেল তো অনেক পরের বিষয়, শেষের জিনিসটা তো আগে করাচ্ছে, যেটা সবার শেষে লাগে মেডিকেলটা সে সবার আগে করাচ্ছে, ওখানে কিছু টাকা পয়সা নিল। আবার তারা কি করে দেখবেন, যে আপনারা এখন আপাতত এই 3 লাখ 4 লাখ দেন, বাকি টাকাটা ওখানে বিদেশে যাওয়ার পরে দিবেন, আপনি ওখান থেকে ইনকাম করে দিবেন, মনে হয় যে সে তার একজন আপন ভাই, হ্যাঁ অথবা তার দুলাভাই বা কোনো একটা আত্মীয় সম্পর্কে আছে, তারা যেটা করছে মানে এমন ভাবে বলে তারা, এইভাবে তারা যে করছে, আমি বলবো যে সচেতন হওয়া দরকার এই দেশটা, আমি বলবো যে বাংলাদেশের এই যে 7 কোটি বাঙালির এক সময় ছিল হে বঙ্গজননী, আমি এখন বলবো এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছো বাঙালি করে সচেতন, 3 লাখ 4 লাখ দেন, বাকি টাকাটা ওখানে বিদেশে যাওয়ার পরে দিবেন, আপনি ওখান থেকে ইনকাম করে দিবেন, মনে হয় যে সে তার একজন আপন ভাই, হ্যাঁ অথবা তার দুলাভাই বা কোনো একটা আত্মীয় সম্পর্কে আছে, তারা যেটা করছে মানে এমন ভাবে বলে তারা, এইভাবে তারা যে করছে, আমি বলবো যে সচেতন হওয়া দরকার এই দেশটা, আমি বলবো যে বাংলাদেশের এই যে 7 কোটি বাঙালির এক সময় ছিল হে বঙ্গজননী, আমি এখন বলবো এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছো বাঙালি করে সচেতন করণী, সচেতন যদি হতো তাহলে তার জীবনের

0: কমিটির কথা বলেছিল এবং বলল যে এখন এটা দাও, পরবর্তীতে দিবা। আস্তে আস্তে করতে করতে দেখেন তার কাছে নিচ্ছে প্রায় 44 লক্ষ টাকা, 44 লাখ টাকা। 44 লাখ টাকার বিনিময়ে, আমি এখন দেখাতে পারছি না, এই মুহূর্তে আমি হয়তো খুঁজে পেলে দেখাবো, তবে আগে দেখিয়েছিলাম, বিনিময় যেটা দিয়েছে সেটা একটা হয়তো কোন একটা জায়গা থেকে কম্পিউটার দিয়ে, আপনি জানেন যে ফটোশপ এবং আরো কিছু হ্যাঁ অ্যাপ আছে যেগুলো দিয়ে চেঞ্জ করে দেওয়া যায় নাম্বার রেখে, এবং ওইটা দিয়ে একটা স্টিকার বানিয়ে দিয়েছে, এবং এইটা দিয়ে সে কিন্তু নিয়ে গেছে 44 লাখ টাকা, 44 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে মাত্র 200 টাকার মতো। এটা তো মানুষ বুঝে না, সচেতন তো না। আমি যখন বলবো যে কিছু না হোক একবার আমার কাছে আসতে বলবো, একটা বার কথা বলতে বলবো, আসেন দেখেন, আপনার যোগ্যতা থাকলেও আসেন না থাকলেও আসেন, আপনার টাকা থাকলেও আসেন না থাকলেও আসেন, শুধু বলবো বাস ভাড়া টাকাটা যদি না থাকে কিছু বিক্রি করে হলেও আসেন। আমি বলবো যে একবার আসেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছিলেন মাসুম হাসান জয়। স্যার আমার একটা কথা ছিল, সেটা হলো আমি আইএলটিএস করব, আমি ইন্টার পাস করেছি 2024 সালে, বর্তমানে বিবিএ করছি ম্যানেজমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমি কোন কোন দেশে যেতে পারবো?
0: দেখো তুমি যে বলেছো এখন ম্যানেজমেন্টে তুমি পড়ছো, কিন্তু কথা হলো যদি তোমার কিছু সামর্থ্য থাকতো, তুমি বলো ন্যাশনালে কিন্তু অনেকে পড়ছে, লক্ষ লক্ষ লক্ষ লক্ষ মানুষ বিবিএ করছে ন্যাশনালে, তো ম্যানেজমেন্টে বলো আর মার্কেটিং বলো আর যেটাই বলো, এখন তুমি কেমন করে তুমি নিশ্চিত হচ্ছ যেটার পরে তুমি একটা চাকরি ভালো পাবে, এটার পরে তুমি একটা ভালো কিছু করবে যেখানে ক্লাস ঠিক মতো হচ্ছে না? আমি যেন বলবো যে কিছু কি তোমার নাই, কিছু থাকলে তুমি এটা করো, যাদের নাই তাদেরকে বলবো, তাদেরকে এত ভারী সাবজেক্ট পড়তে বলবো না, যদি ন্যাশনালেই পড়তে হয় তখন তাদেরকে বলবো যাও তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো, তুমি হিস্ট্রি পড়ো, ইতিহাস পড়ো, তুমি লোক প্রশাসন পড়ো, তুমি সোশ্যাল ওয়ার্ক পড়ো, হ্যাঁ তুমি এই জাতীয় সাবজেক্টগুলো পড়লে কি হবে বলতো, সারা বছরে মাত্র 1 মাস থেকে 2 মাস পড়ে তুমি পাশ করে যাবা, আর বাকি তুমি সময়টা এই যে 48 মাসের মধ্যে প্রায় 40 মাস তুমি তোমার ক্যারিয়ারের কাজ করতে পারবে, তুমি ইংলিশ শিখতে পারবে, লেভেল 1 2, IELTS, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সব করতে পারবে, AI শিখতে পারবে, আমরা একটু করাচ্ছি এখানে, এই সময়ের মধ্যে তুমি ইনকাম করতে পারবে, অর্থাৎ তোমার তো একটা হালাল ইনকামের চিন্তাও করতে হবে। একটা মানুষের একটা কথা বলি, আমার একটা ছাত্রের কথা বলি, ও এসে যখন আমার কাছে আসলো যে স্যার আমি বেতন পাচ্ছি, ও বেতন পাচ্ছে প্রতি মাসে 18-19 মতো বেতন পাই, আর সেখান থেকে ওর মায়ের লিভারে একটা প্রবলেম আছে, তো ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে প্রতি মাসে ওষুধ খেতে হবে প্রায় 14,000 টাকার, আর ও বেতন পায় হচ্ছে 19,000 টাকা। এই জন্য কি করে কিছু মানে ইয়ে দিয়ে একদম ডাক্তারকে জিজ্ঞেস করছে কোন ওষুধগুলো না হলেই না, সেই ওষুধ সবকিছু মিলে 5,000 টাকার মতো একটা ওষুধ সে দেয় প্রতি মাসে, আর 14,000 টাকা তাতে সংসার চলে। তো বললো স্যার আমার যদি মা যদি প্রতি মাসে এই 14,000 টাকার ওষুধ খেতে পারতো তাহলে আর একটু ভালো থাকতো, সে তো মারা যাবে একদিন কিন্তু আর একটু ভালো থাকতো, প্রথম দিন যে কষ্টটা করে তার যে কষ্টটা দেখি এই কষ্ট আমার সহ্য হয় না। তখন আমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কি আর কিছু আছে, তোমার বাড়িতে কোনো জমি জমা আছে কিছু আছে? ও স্যার আমাদের ভিটা বাড়ি আছে আর এছাড়া আর মাত্র 6% বা 7% জমি আছে আর কিছু নাই। আমার ওই 6% দাম কত? ও স্যার দাম তো অনেক। কেমন দাম হবে? দাম তো প্রায় 30-40 লাখ টাকা হবে, 30-35 লাখ টাকা হবে। আমি এত হবে? তোমার তো লাগবে এত না, তোমার যে যোগ্যতা আছে তাতে তো মাত্র 10.5-11 লাখ লাগবে ইউরোপে যাওয়ার জন্য। হ্যাঁ ইউরোপে যেমন আমি সাইপ্রাস নামই বলে দিলাম, তো মাত্র এটা লাগবে, তো তুমি এটাতে তুমি করো আর বাকিটা বিক্রি করা লাগবে না, তুমি 2% বিক্রি করো। আমি হিসাব করে বললাম তা 2% বিক্রি করো, তোমার তো সেই অ্যাবিলিটি আছে তোমার। আমি বললাম ওই 6% কতটুকু ইনকাম হয়? স্যার ইনকাম তেমন হয় না, আমরা কিছু ওই সবজি টবজি লাগানো হয় এই আর কি, ওদের ভালো এটা, কিন্তু এই বুদ্ধিটাকে কেউ দেয়নি। আমি তো 2% বিক্রি করে তুমি তো পারো, তো তোমার পক্ষে তো ওই যে মাত্র 2% আরো তো 4% থেকে যাবে। হ্যাঁ তো ওইটাতে তুমি তো প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট তো বাড়িতে দিতে পারো। আজকে তোমার মা চিকিৎসার অভাবে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, আমার খুব কষ্ট লাগে একটা বিষয় নিয়ে, যে বাবা মা সন্তানের পিছনে মানুষ করতে করতে তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দেয়, সব সঞ্চয় কিন্তু দিয়ে দিল বাবা মা, অথচ দেখেন তার শেষ বয়সের যে ট্রিটমেন্ট, মেডিকেল সাপোর্ট, এইটা কিন্তু বেশিরভাগ সন্তান দিতে পারছে না।

0: জি
1: অর্থাৎ সে যদি তার সন্তানের লেখাপড়া তার জীবনের ক্যারিয়ারের জন্য খরচ না করত তাহলে কিন্তু সে দিতে পারত, জমায় রাখতো। কিন্তু সে কিন্তু ভালোর জন্য করলো, যে সন্তানকে গড়ে তোলার জন্য করলো তারই জন্য করতে যেয়ে সেই সন্তান যে ইনকাম করে তাতে তো কিন্তু তার জীবনের শেষ বয়সে খুব কষ্ট করে দিতে হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না। আমি অন্যান্য খাওয়া দাওয়া ভালো কিছু বাদ দিলাম, আমি অন্যান্য কিছু বাদ দিলাম, আমি খাওয়া, আপনি জানেন যে একটা বয়সের পরে রুচি থাকে না, একটা বয়সের পরে হ্যাঁ মাছ মাংস খাওয়াতে হয়, সারা জীবন তো কষ্টই করলো, শেষ জীবনেও খাওয়ানো গেল না। এই দুঃখটা কাকে জানাবো? যারা এটা ফিল করে না তাদেরকে বলবো তোমার জন্যই কিন্তু তোমার বাপ মা সব খরচ করলো, আজকে শেষ বয়সে তোমার পেছনে খরচ করার কারণে তাদের মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, এটাকে তুমি ফিল করো? এটা যদি ফিল করে থাকো তাহলে তোমার এখনই করা উচিত আইএলটিএস এবং লেভেল টু, এবং তারপরে বাইরে যাওয়া উচিত যেন বাপ মা তোমার ভালো থাকে। মনে রাখতে হবে, আমি মাঝে মাঝে বলি আল্লাহর কাছে, আল্লাহ ততদিন পর্যন্ত বাপ মাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত তার সন্তানরা এক সাফল্যের মুখ না দেখে, সাফল্যের মুখ না দেখে পর্যন্ত তুমি তাদেরকে নিও না, কিছুটা দেখে যাক। এতই করলো, সন্তানের উপরে সব ব্যয় করলো, এই জন্য আমি কি করি জানেন, ওই যে বললাম 10 বছর বয়স আমাদেরকে দেন, বাচ্চা 10 বছর হয়ে গেছে দেন, 11 বছর হয়েছে দেন, অর্থাৎ যত তাড়াতাড়ি দেবেন তত ভালো। তাহলে কি হচ্ছে দেখেন, আপনার সন্তান ইনশাল্লাহ 15 বছরের মধ্যে ইনশাল্লাহ ইনকাম করবে, ইনশাল্লাহ। এখানে অনেক এক্সাম্পল আছে, সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, অনেক এক্সাম্পল আছে। আবারও ব্যক্তিগত নাম্বার বলি, একটা নাম্বার দিচ্ছি যেটা আমি আগে বলেছি, একটু চেঞ্জ করে দিই, 01612 80 81 93, বলেছি 01612 80 81 93, ATM স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন।
0: জি স্যার, স্যার ধন্যবাদ স্যার। আমরা একেবারেই আসলে শেষের দিকে যাচ্ছি, আমি ছোট্ট করে একটা প্রশ্ন আসলে করব, সেই ছোট্ট করে আমরা 2-1 মিনিটের মধ্যে উত্তরটা জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছে, যদি অনেকগুলো প্রশ্ন আছে আমাদের কাছে। নাসরিন সুলতানা লিখেছিলেন, স্যার আসসালামু আলাইকুম, হাজব্যান্ড ইউরোপেতে MBA করছে, PR পাওয়ার পর যদি ওয়াইফকে নিতে চায় তাহলে ওয়াইফের কি আইএলটিএস করার প্রয়োজন আছে?
1: আসলে বলবো, যদি হাজব্যান্ড ওখানে পড়ছে যদি পেয়ে যায় ইনশাল্লাহ আপনাকে নিতে পারবে, তবে আপনি যাওয়ার আগে অবশ্যই অবশ্যই Level 1-2 IELTS ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং না করে যাবেন না। মনে রাখবেন এই কোর্সগুলো করার পর আপনি দেখবেন আপনি কমপক্ষে ওখানে প্রতি মাসে 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন, প্রতি মাসে কথা বললাম, শুধুমাত্র কোর্সগুলো করে যাওয়ার ফলে আপনি দেখবেন প্রতি মাসে আপনি 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন। অথচ সবকিছু মানে কোর্সগুলো করতে মাত্র 60,000 টাকা লাগে, আচ্ছা প্রতি মাসে যদি আপনি ধরেন তাহলে বছরে আপনার লাভ হবে প্রায় 18 লাখ টাকা। তো 60,000 টাকা বিনিময় করে বছরে আমরা 18 লাখ টাকা পাই, কয়েক কোটি টাকা ইনকাম হবে, কত কোটি কোটি টাকা। কিন্তু আমরা বাঙালিরা মনে করি কি জানেন, টাকা জমে বড় হব, আমাদের সামনে থেকে এতটুকু আমরা খরচাতে চাই না। মনে রাখবেন টাকা জমিয়ে মানুষ বড় হয় না, টাকা জমালে মানুষের কি হয় বলুন তো, টাকা ইনকামের প্রতি আগ্রহ কমে যায়,
0: কমে যায়।
1: হ্যাঁ, বরং টাকা যদি আপনি খরচ করেন, ইনভেস্ট করেন, মনে করেন আপনার কিছু নাই, আপনার আছে মাত্র 3,000 টাকা সেভিংস আছে, ওই 3,000 টাকা দিয়ে একটা অনলাইন কোর্স করেন, ওইটাতে শেখেন, দেখবেন ওইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। এই জন্য বলবো, আমার কাছে মনে হয় যেহেতু শেষ, আমি বলবো যারা পরীক্ষা দিয়েছে HSC বা আলিম বা ডিপ্লোমা, তাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যারা একেবারে তাদের সামর্থ্য নাই তাদেরকে তুমি ছেড়ে দাও, তাদের জন্য সিট ছেড়ে দাও, তুমি ঢাকা ভার্সিটির প্রতিযোগিতা না করে তাদের জন্য ছেড়ে দাও, তুমি ওই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না করে তাদের জন্য ছেড়ে দাও, তোমাদের সামর্থ্য থেকে তুমি বাইরে চলে যাও, যার সামর্থ্য সে এটা করুক তাকে ছেড়ে দাও সিটটা, তাহলে সে একটু ভালো জায়গায় চান্স পেলো, তার জীবনে কিছু করে খাবে। আর তুমি কি করো, এই যে তোমার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তুমি IELTS করো, Level 2 করো, এতটুকু সামর্থ্য আছে আর কিছু ধার করো, আর কিছু নিজের টাকা কিছু বিক্রি করো, এটা দিয়ে তুমি চলে যাও। তাহলে কি হবে বলতো, তোমার বয়স যদি 18 হয় 19 হয়, এখানে তুমি ভর্তি পরীক্ষার জন্য তুমি যে চেষ্টা করছো 2 বছর ধরে চেষ্টা করছো, ওই 2 বছরে যে তুমি ইনকাম করবে ওইটাই দেখবে যে অনেকে সারা জীবন বাংলাদেশে জমাতে পারে না, ওই 2 বছরে অনেকেই 50 লাখ ইনকাম করে। তো এমনি যেন বললাম, এটা যদি হয় তাহলে তোমার জীবনটা খুব অল্প সময়ে। একটা লাস্ট বলে রাখি, বাংলাদেশে সাধারণত যেটা হয় 50-60 বছর বয়সে যে সাফল্য, আর্থিক সাফল্য, অর্থনৈতিক সাফল্য অর্জন না করতে পারে, জাস্ট HSC আলিমের পরে ইন্টারমিডিয়েট পরেই যদি কেউ IELTS Level 2 করে বিদেশে ভিসা প্রসেস করে তাহলে ইনশাল্লাহ, আর যদি তার যোগ্যতা না থাকে, IELTS পয়েন্ট না থাকে, তাহলে স্টুডেন্ট ভিসা না যে ওয়ার্ক পারমিটে যাবে, ওয়ার্ক পারমিট হচ্ছে ইউরোপে, বৈধভাবেই হচ্ছে, এই সুযোগটা আছে। আর সবকিছু মিলে বলবো, যদি মুসলিম হয়ে থাকে ফজর নামাজ প্রতিদিন শুরু করে পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ পাঁচ ওয়াক্ত হচ্ছে না, তুমি ক্যারিয়ার শুরু করো না, পাঁচ ওয়াক্তই লাগবে। এবং ফরজ সালাতগুলো পড়লে প্রত্যেক ফরজ সালাতে পড়ে আয়াতুল কুরসি পড়ো। যদি অন্য ধর্মের হয়ে থাকে তাদেরকে বলবো যার যার ধর্ম তার কাছে, বাট দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে। এবং তুমি ইংলিশে তুখর হও এবং অন্যান্য অর্জন করো, অলসতাকে প্রশ্রয় দিও, একেবারেই প্রশ্রয় দিও না, তুমি ইনশাল্লাহ বড় হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আজকের দিনটা কাজে লাগাও, কালকে তুমি সেই দিনটা পাবে যে দিনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগত আবার নাম্বারটা দিয়ে শেষ করছি, এটিএম মোহাম্মদ আমার পুরো নামটা, আমার সবাইকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ের কারিগর বলে, 01712 80 81 93। আবার হচ্ছে ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা SMS করতে পারেন, আপনারা সরাসরি কল করতে পারেন এবং সরাসরি আমার সাথে দেখা করেন একবার জীবনে একবার হলেও। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4K আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং যারা দেখছেন তাদেরকে বলবো যেহেতু এটা ফেসবুকে আছে একটু শেয়ার করে দেন, অনেকগুলো মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
0: অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। এবং আমার উপস্থিত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আপনি এই আয়োজনের আয়োজনটি দেখতে পাচ্ছেন এবং আমাদের আগেও যে আলাপগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে, সেখান থেকে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, স্যারকে ফোনও দিতে পারেন আপনার যে কোনো প্রশ্নের জন্য। আজকের মতো সিফাত বিদায় জানাচ্ছি, আমাদের সময় একেবারেই শেষ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি আলবিদা।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: 9.4 আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
3: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
0: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবেই তো কানে যে ঢাকা FM।

90.4 জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Nation X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: তো ওই দিন আসলে খুবই মেঘাচ্ছন্ন ছিল, সম্ভবত অমাবস্যা ছিল, খুবই অন্ধকারও ছিল। তা আমি আর একজন আমরা অ্যাম্বুশ টাইপের একটা করলাম আর কি, একটা ঝোপের ঝাড়ে, যে লাশটাকে তো চুরি হতে দেওয়া যাবে না, তখন আরো জটিলতায় পড়তে হবে। তো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এইরকম একটা আবহাওয়া, ঝোপের ঝাড়ের মধ্যে আমরা আছি। রাত চলে যাচ্ছে, রাত হয়তো সম্ভবত তিনটার দিকে আমার একটা ঝিমুনির মতো চলে আসছে। চলে আসলে পরে আমার সঙ্গে যে ছিল সে আমাকে ধাক্কা দিয়ে বললো যে স্যার ওই দেখেন কে জানি কবর খুঁড়তেছে। তো বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেলাম যে খুবই সাদা কাপড় পরিহিত একজন মানুষ, মাথায় শালু কাপড় বাঁধা, মুখে অনেক দাড়ি আর কি।
1: আচ্ছা আচ্ছা।
0: তো খুবই সাবধানতার সাথে তাকে নিয়ে আমি সামনের দিকে যখন গেলাম, যখন আমি লোকটার কাছে গেলাম যে তাকে আমি এখন ধরব, এই সময়টাতে লোকটা এমন একটা অট্টহাসি দিল,
2: কে হ্যালো, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে অমানিশা। অমানিশার আজকে 41তম পর্ব। 41তম পর্বে আমাদের সাথে আমি তো আছি, আমি রনি আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে শাফিউল মালা শাফি আছে, যাকে আপনারা খুব ঘন ঘন টেক্সট বা কমেন্ট করছেন। এটা আমার ভাল লাগে যে শাফির বেশ কিছু ব্যাপার আপনাদের ভালো লেগেছে, সেই জায়গা থেকে আমারও এইটা ভালো লাগার ব্যাপার।
3: আমার মনে হয় আমাকে একা না, আপনাকেও টেক্সট করছে অনেকে,
2: সেটা ছোটখাটো কেউ করছে। বাট আজকে অমানিশার 41তম পর্বে আমাদের স্পেশাল একজন গেস্ট আছেন, ওনার নাম সৈকত, পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন আপনি?
0: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
2: হ্যাঁ, আমি ভালো আছি এবং আমরা ভালো আছি। তো সৈকত ভাইয়ের ব্যাপারে একটু কথা বলি, তারপরে আমি আবার আপনাদের সাথে আসছি। সেটা হচ্ছে সৈকত ভাই খুব ভালো থ্রিলার লিখেন, মানে গোয়েন্দা সিরিজ বা এই ধরনের
3: ইনভেস্টিগেটিভ,
2: হ্যাঁ, কিছু গল্প লিখেন। পাশাপাশি উনি বিতর্ক বা বিতার্কিক একজন। সেটা আরো যদি পেছন থেকে আসি, সেটা হচ্ছে যে স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যারা বিতর্ক প্রতিযোগিতা করে এসেছেন, তারা হয়তো আমার এই কথাটা বুঝতে পারবেন যে বিতার্কিক মানে আসলে, বিতার্কিক মানে একটু আগে শাফি যেটা বলছিল যে আমরা তো আসলে ক্ষণে ক্ষণে বা মিনিটে মিনিটে বিতর্ক করছি, বিশেষ করে পলিটিক্যাল ব্যাপার নিয়ে।
3: একদম,
2: পলিটিক্যাল ব্যাপারটা এরকম হয়েছে যে একটা সময় আমরা মানে নাটক দেখতাম, বিতর্ক দেখতাম, এখন চায়ের দোকান বা বাস স্ট্যান্ডে বা বাসের ভেতরে, ট্রেনের ভেতরে, সব জায়গায় পলিটিক্যাল,
3: পিপল হার্ডলি কানেক্টেড,
2: খুব ইন্টারেস্টিং একটা, হ্যাঁ, বিতর্ক হচ্ছে। তো সৈকত ভাই আজকে আমাদেরকে, সৈকত ভাইয়ের আরো অনেক পরিচয় আছে, সেই বিষয়ে না যাই, আজকে ওনার বিশেষ পরিচয়টা হচ্ছে উনি আমাদের গেস্ট। তো গেস্ট হিসেবে আজকে আমাদেরকে দারুণ একটা ঘটনা উপহার দিতে যাচ্ছেন। তো তার আগে একটু বলে নিই যে অমানিশার যারা রেগুলার অডিয়েন্স আছেন, তারা চাইলে সৈকত ভাইয়ের মতো এই হট সিটে বসে ভৌতিক ঘটনা বা এইরকম হরর কিছু একটা শেয়ার করতে পারবেন। এবং আমাদের এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে চাইলে আপনারা ফোন করে বা ভয়েস মেসেজ দিয়ে আমাদেরকে জানাতে পারেন। তো আজকে 41তম পর্ব, শফি একটু আসছি সৈকত ভাইয়ের ব্যাপারে, তার আগে একটু আমরা একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা শুরু করেছিলাম, আমরা তো আসলে অনেক ধরনের শো অনেক জায়গায় করে অভ্যস্ত, কিন্তু শেষ পর্যন্ত আমরা ডিসাইড করলাম যে অমানিশা বা অমানিশার আগে কিছু নামকরণ আমরা করেছিলাম, যে সেটা সেই গত বছর শীতকালের কথা, আপনি মানে অনেক মোটা একটা জ্যাকেট পরে এসেছিলেন আমার স্টুডিওতে, সেখানে আমরা আসলে কবিতা পড়তে বসছিলাম, কবিতা পড়তে পড়তে হুট করে আমার স্টুডিওতে যে ফেস লাইট বা স্পট লাইট,
3: আমরা একটা ডেমো শুট করেছিলাম,
2: হ্যাঁ, ডেমো শুট করছিলাম, এর মধ্যে আপনি বলেছিলেন যে রনি ভাই আমরা আসলে যেহেতু হরর নিয়ে অনেক আগের থেকেই একটু ইন্টারেস্ট আছে আমাদের বা কথা বলে আসছি, বা ভেবে আসছি অনেক কিছু, তো এটা কি করা যায়। ঠিক সেই মুহূর্তে অডিয়েন্স আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, আমাদের মানে ক্যামেরার পেছনে সুশান্ত দা, সুশান্ত দাদা হচ্ছে বাংলাদেশ এফ এম মিডিয়ার একজন খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন, যিনি সাউন্ড খুব ভালো বোঝেন, পাশাপাশি প্রোগ্রাম মেইনটেইন মেকিং সব কিছু অসাধারণ লেভেলে করেন। তো সুশান্ত দাকে আমরা প্রথমে একটা বললাম যে দাদা আমরা এই ধরনের কিছু একটা করতে যাচ্ছি, তো দাদা খুবই সুন্দরভাবে সেটা গ্রহণ করলো এবং আমাদেরকে বললো যে আসো একদিন বসি তাহলে। তো এর আগে আমরা আসলে হরর মানে অনেক জায়গায় অন্যান্য স্টেশনে করে এসেছি, বাট ঢাকা এফএমটা আমাদের মানে বিশেষ করে আমার কাছে অনেক ওল্ড একটা মেমোরির জায়গা, যেহেতু এখানে আমি 6-7 বছর একটা সময় কাজ করে গিয়েছি, মাঝখানে ব্রেক ছিল। তো সব কিছু মিলে দাদা যখন আমাদের শুনলেন যে আমরা আসলে এই টাইপের চাচ্ছি, যে হরর বা ভৌতিক শোতে যেটা হয় যে অডিও বা কিছু দিয়ে থামলিন ছবি দিয়ে থ্রলি গল্প বলে যাওয়া হয়, বাট আমাদের এটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে পডকাস্ট যেভাবে দেখেন আপনারা, মানে পডকাস্টের মতো আর কি, সেটা হচ্ছে যে
3: ক্যাজুয়াল ফরম্যাট।
2: শাফি আমি কথা বলছি, একটু পর গেস্ট আমাদের সাথে জয়েন করবে, মানে আমরা এখানে কোনো ফর্মালিটি বা ফর্মাল ওয়েতে এখানে যাই না, সেটা হচ্ছে ফর্মাল বলতে যে একদম ভয়ঙ্কর একটা ফিল নিয়ে বলে যাচ্ছি তারপরে শেষ করে দিলাম, ঠিক ওই জায়গা থেকে একটু আমরা আলাদা। আলাদা হওয়ার কারণ আছে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করে, প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা শো একটা শো থেকে আর একটা শো আলাদা হওয়ার চেষ্টা করে। তো যাই হোক সব কিছু মিলে সবার শেষে একটা সিদ্ধান্ত এলো, দাদা আমাদেরকে জানালো যে অমানিশা, যেটা শফির নাম রাখা আর কি, শফি নাম রেখেছিল, অমানিশা কিভাবে শুরু করা যায় এটা নিয়ে এই আলাপ করতে করতে আজকে আমরা 41তম পর্বে এসেছি। তো শফি, 41তম পর্বে এসে আপনার একটা কমপ্লিমেন্ট জানতে চাচ্ছি।
3: না আসলে আমার কাছে যদি কমপ্লিমেন্টের কথা বলেন, আমার কাছে সবচেয়ে বড় কমপ্লিমেন্ট হলো রেগুলার করে যেতে পারা। এখন আমাদের সব এপিসোডে যে আমরা আমাদের অডিয়েন্সদেরকে খুব বেশি প্লিজড করতে পারছি, তারা শতভাগ হ্যাপি হচ্ছে তা নাও হতে পারে, কিন্তু কিছু কিছু এপিসোডে তারা আবার হ্যাপি হচ্ছে, আবার মাঝখানে হয়তো দুইটা এপিসোডে ওনাদের আশাহত ওনারা হয়েছেন, আবার তারপরের এপিসোডে আবার তারা আশা ফিরে পাচ্ছে। এই যে কন্টিনিউয়াস প্রসেস, এইটা আমার কাছে মনে হয় অডিয়েন্সদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন একটা গল্পের ফুল থ্রিলটা কিন্তু পুরো বই জুড়ে থাকে না। আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বইগুলো, এমন অনেক বই আছে যে আপনি যদি শেষের পাতা না পড়েন তাহলে মনে হবে কি পড়লাম। তো কিছু বিষয়
2: এরকম। তো এখন আমি সৈকত ভাইয়ের কাছে যাচ্ছি, তো সৈকত ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার মনে পড়ছে যে আমি তো ছোটবেলা থেকেই, আমাদের সময় যেটা হতো, আমি 90 দশকে বড় হওয়া, যদিও আপনার চেয়ে বয়স অনেক বড়, তো 90 দশকে বড় হওয়ার কারণে অনেক কিছু পেয়েছি, তার মধ্যে এক নাম্বার হচ্ছে সত্যজিৎ রায়ের যে ফেলুদা সিরিজ যেটা টেলিভিশনে হতো, পাশাপাশি বই মেলায় গেলে মাসুদ রানার একটা করে নিউজ প্রিন্ট পেপারের একটা করে বই পেতাম, আপনি
0: দেখেছেন? আমি পড়েছি,
2: এরকম অনেক রহস্যময় কিছু আছে। তো এটা বলছি এই জন্য যে সৈকত ভাই তো আসলে থ্রিলার লিখেন।
0: জি হ্যাঁ।
2: তো থ্রিলারের সাথে ভৌতিক বা হরর যেটাই বলি না কেন, এই একে অপরের সাথে একটু জড়িত আর কি, আমার কাছে মনে হয়েছে
0: রহস্য মানে এইখানে মূল সিমিলারিটি হলো সাসপেন্স থাকে, ভৌতিক ঘটনাগুলো তো সাসপেন্স থাকে, আর আমরা যে থ্রিলার গুলো লিখি সেখানেও সাসপেন্স থাকে, ফিকশন আর ভৌতিক ঘটনাটা এটা আসলে তো একটা আনসলভড ইস্যু, এটা সত্যি কি মিথ্যা এখনো এটা কেউই প্রমাণ করতে পারেনি,
2: এটা প্রমাণ করা সম্ভব হয়ে ওঠে না যতক্ষণ না পর্যন্ত কারো লাইফে না ঘটে। ধরেন আমি কোথাও যাচ্ছি গভীর রাত, এমন কিছু একটা দেখতে পেলাম, আমি দেখে সে আপনাকে বললাম, আপনি বিলিভ ইট অর নট মানে করতে পারেন নাও করতে পারেন, বা মনে হতে পারে যে রনি ফাইজলামি করছে, ব্যাপারটা এরকম,
0: ব্যাপারটা একদম এরকম।
2: আমাদের অনেক অডিয়েন্স এই ধরনের কমেন্ট করে, অনেকে
3: স্বপ্ন দেখার মতো, হ্যাঁ ধরেন আমি স্বপ্ন দেখেছি
0: কিন্তু
3: আপনি প্রুফ করতে
0: পারেন, সত্যি বলতে মানে কারো না কারো জীবনে এগুলো কিন্তু ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে।
2: হ্যাঁ। তো এখন আপনার একটা এই ধরনের একটা ঘটনার কথা বেশ কয়েকদিন ধরে আমরা শুনছিলাম যে আপনি একটা বিষয়ে ইনভেস্টিগেশন করেছেন বা গিয়েছেন, সেখানে কিছু একটা হয়েছে, তো একটু শুনে ফেলি, অনেক অডিয়েন্স অপেক্ষা করছে আপনার জন্য।
0: জি অমনি স্যার, দর্শকদেরকে ধন্যবাদ জানাই আমার গল্প শোনার জন্য। এটা আসলে গল্প না, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি থ্রিলার লিখি, আমার থ্রিলারের অনেক উপাদানই আমার এই জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে আমি পাই।
2: ওকে,
0: যেটা হয়েছিল, একটা বৃদ্ধা খুন হয়েছিল, তিনি একাই একটা বাসায় থাকতেন।
3: আমরা কি এক্সাক্ট লোকেশনটা না জানলে অন্তত জেলা শহর কি জানতে
2: পারি? না, উনি চাইলে লোকেশন
0: না, আমি লোকেশনটা বলতে চাই না, তবে যারা এইটা আমার শোটা দেখছে অনেকেই এই ঘটনাটা জানে, তারা হয়তো বুঝতে পারবে যে আসলে কোথাকার ঘটনা আমি এটা বলছি। বৃদ্ধা খুন হয়েছে, তার ছেলেমেয়েরা সবাই ঢাকায় থাকে, তিনি একাই থাকেন, তাদের বাড়ির কাজকর্ম তখন চলছিল আর কি। তো এলাকার কিছু লোকজন হয়তো ভেবেছিল যে যেহেতু কাজকর্ম চলতেছে, ছেলেমেয়েরা বাহিরে থাকে, টাকা পয়সা থাকতে পারে, এই কারণেই তাকে মেরে ফেলছে। এটা অনেক পরে জানা গেছে আর কি, আমি আগেই বলে দিলাম আর কি কেন তাকে মেরেছে। তারপরে এটা একটা ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন বৃদ্ধা খুন হয়েছিলেন মঙ্গলবারে। তো আমাদের কাছে একটা নিউজ আসলো যে এরকম মঙ্গলবারে যারা এরকম অপমৃত্যু হয়, অপঘাতে হয়, তাদের লাশ চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন আমাকে ইনস্ট্রাক্টেড করা হলো যে আমি যেন এটার একটা ব্যবস্থা নিই। তো ওই দিন আসলে খুবই মেঘাচ্ছন্ন ছিল, সম্ভবত অমাবস্যা ছিল, খুবই অন্ধকারও ছিল। তা আমি আর একজন আমরা অ্যাম্বুশ টাইপের একটা করলাম আর কি, একটা ঝোপের ঝাড়ে, যে লাশটাকে তো চুরি হতে দেওয়া যাবে না, তখন আরো জটিলতায় পড়তে হবে। তো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এইরকম একটা আবহাওয়া, ঝোপের ঝাড়ের মধ্যে আমরা আছি। রাত চলে যাচ্ছে, রাত হয়তো সম্ভবত তিনটার দিকে আমার একটা ঝিমুনির মতো চলে আসছে। চলে আসলে পরে আমার সঙ্গে যে ছিল সে আমাকে ধাক্কা দিয়ে বললো যে স্যার ওই দেখেন কে জানি কবর খুঁড়তেছে। তো বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেলাম যে খুবই সাদা কাপড় পরিহিত একজন মানুষ, মাথায় শালু কাপড় বাঁধা, মুখে অনেক দাড়ি আর কি।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: তো খুবই সাবধানতার সাথে তাকে নিয়ে আমি সামনের দিকে যখন গেলাম, যখন আমি লোকটার কাছে গেলাম যে তাকে আমি এখন ধরব, এই সময়টাতে লোকটা এমন একটা অট্টহাসি দিল আমি এরপরে আর কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে বৃষ্টি টিষ্টি হয়েছে, তারপরে আমার চেতনা আসছে। সে দেখে যে চেতন হওয়ার পরে দেখি যে আসলে খবরের আসলে খোরাই হয়নি, একদম নর্মাল ভাবেই সেটা আছে। তো তারপর আমরা সেখান থেকে বাড়ির দিকে যখন চলে এসে,
3: এখানে যদি জানতে চাই
2: তাকে
3: মনে হলো আপনাকে তো একজন চেতনায় ফিরিয়েছিল যে আপনার সাথে ছিল, তার ওপিনিয়নটা তখন কি ছিল? সেও কি অবাক হয়েছিল? সেও কি দেখেছিল যে কবরটা খোঁড়া হচ্ছে?
0: হ্যাঁ, সেও, সেই তো আমাকে মূলত বলেছে ইনফরমেশনটা, সেই আমাকে দিয়েছে যে স্যার দেখেন কে জানি কবর খুঁড়ছে।
2: উনি দেখছে মানে দেখার সাথে সাথে হয়তো উনাকে,
3: তার মানে জ্ঞান আপনারা দুইজনই হারিয়েছেন সেখানে?
0: জি জি।
3: আপনি একা না,
0: না,
3: দুইজনের সাথে দুইজন মানুষ জ্ঞান হারিয়েছে।
0: ওকে,
3: ইন্টারেস্টিং।
0: আচ্ছা, এর এই ঘটনারই আবার একটা সিকোয়েন্স, একই দিনেই ওই রাতেই আমি যখন বাসায় ফিরছি, মূলত বৃদ্ধার শরীরে অলংকার ছিল, সে অলংকারগুলো আমার ব্যাগে ছিল, এগুলো জমা দেওয়ার কথা ছিল, কোনো কারণে ব্যস্ততায় জমা দেওয়া হয় না। আমি যখন বাইক চালিয়ে রাতে ফিরছি বাসায়, তখন আবার একটা এরকম প্যারানর্মাল ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। আমার হঠাৎ করে মনে হলো যে বৃদ্ধার তো এই অলংকারগুলো আমার ব্যাগেই থেকে গেছে, সে ব্যাগটা তো আমার সাথে।
2: আচ্ছা আচ্ছা।
0: হঠাৎ করে আমার ভেতরে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন আসলো, যে একজন মৃত মানুষের এই অলংকার আমি বয়ে বেড়াচ্ছি, একটু আগে আবার আরেকটা ঘটনা ঘটে গেছে। এর মধ্যে আমার মনে হচ্ছে যে মানে সেই বৃদ্ধা যখন সেখানে পড়েছিল, তার মাথা দিয়ে তো রক্ত বেরোচ্ছিল, আমি তো টোটাল সিনারিওটা মনে করতে পারছিলাম, একদম স্পষ্ট সেই বৃদ্ধার মুখ আমি দেখতে পাচ্ছি, বৃদ্ধা বলতেছে যে আমার অলংকার, আমার গহনা তুমি বয়ে বেড়াচ্ছ, আমার অলংকার দিয়ে যাও। আমি এইরকম একটা সাউন্ড আমি পাচ্ছি, এবং ওই সময়ের আবহাওয়াটাও ছিল একটা খুবই ভীতিকর, যেমন একটু আগে বৃষ্টি হয়েছে, অমাবস্যা, অন্ধকার রাস্তা, নির্জন, একাই। তো আমি তারপরে এই জায়গাটাতে থেকে পাশেই একটা ওখানে আপনার তৃতীয় লিঙ্গের লোকজন আর কি ওই জায়গাটায় থাকে, তো ওরা আবার আমাকে চেনে। আমি তখন তাদের এই দরজায় আমি নক করেছিলাম, নক করার পরে তাদেরকে তারা আসলো, একজন এসে আসার পরে আমাকে বলতেছে যে ভাইয়া কি হয়েছে। তা বললাম যে আমি একটু ভয় পাচ্ছি, আমাকে একটু প্লিজ বাসায় পৌঁছে দিতে হবে। পরে আমি তাদের দুই তিনজনের সহায়তায় আমি বাসায় পৌঁছে যাই।
2: অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার।
3: আচ্ছা, এরপর আমি যদি বলি, পরে কি আপনি আবার গয়নাগুলো জমা দিয়েছেন পরে?
0: হ্যাঁ,
3: সেটা কতদিন পরে বা এর মধ্যে?
0: পরের দিনেই আমি এটা, আমি আর নিজের কাছে রাখতে চাই না।
3: আপনার একটা অস্বস্তি বোধ হচ্ছে। আচ্ছা, এইখানে কিছু বিষয় একটু জানতে চাওয়ার আছে। যেমন মঙ্গলবারের যে ব্যাপারটা বললেন, মানে ব্যাপারটা কি এরকম যে এই ধরনের আরো কিছু ইনফরমেশন আপনাদের কাছে আগে ছিল যে এখান থেকে লাশ চুরি হয়, বা কেন স্পেসিফিক মঙ্গলবারের সাথে সেটা কি সম্পর্কে এমন কোন তথ্য কি পেয়েছিলেন কি?
0: এইটা আসলে গ্রাম এলাকাগুলোতে এই একটা আচার চালু আছে, শুধু মঙ্গলবার না, শনিবারেও যারা অপঘাতে মৃত্যু হয়, যে যারা তান্ত্রিক, যারা সাধনা করে, মানে তারা এই লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে, এই ধরনের কিছু সংস্কার চালু আছে গ্রাম অঞ্চলে।
3: এখানে একটু যুক্ত করা যায় আপনার সাথে, আমি এই জায়গাটাই আমি আসি। আমাদের গ্রামেও একটা কথা এই ধরনের প্রচলিত ছিল, আমি খুব কম গিয়েছি গ্রামে, কিন্তু যখন গিয়েছি আমি শুনতাম যে যারা অনেক বয়স্ক মানুষজন, স্পেশালি ধরেন মা চাচি যারা আছে তরুণদের, তো এরা যখন বিকেলে বাজারে যেত, স্পেশালি মঙ্গলবার, ওনারা বলতেন যে খুব বেশি রাত না করে যত দ্রুত বাড়ি ফেরা যায়।
0: ইভেন আপনার এই নব দম্পতি নতুন বিয়ে হওয়ার পরেও কিন্তু আপনার এই মঙ্গলবার শনিবারের একটা বিষয় আছে, এবং আপনি গ্রামে দেখবেন অনেক ফ্যামিলি আছে এই বার সিলেক্ট করে তারা বিয়ের দিন পর্যন্ত নির্ধারণ করে।
2: শাফিক, আমি কয়েকটা এপিসোড কয়েক মানে কয়েক পর্ব ধরেই আমি বলে আসছিলাম, সেটা হচ্ছে যে গ্রামে দেখেছি যে আমার নানুর বাড়িতে যখন যেতাম তখন দেখতাম যে পঞ্জিকা নামে একটা ছোট্ট থাকতো, ওখানে শনিবারে বাড়ি থেকে বের হলে কি হতে পারে, রবিবারে বিয়ে হলে কি হতে পারে, মঙ্গলবার, এরকম বেশ কিছু ব্যাপার কিন্তু ওই সময় মানুষ ফলো করার চেষ্টা করত।
0: দিনের ফলো করে আপনার, ধরেন এই যে আমি বললাম, যেমন বিয়ের একটা বিষয় বললাম, তারপর আমি আমার গ্রামে দেখেছি যে বাস তো চেনেন আপনার, বাস বলে যে অমুক বারের দিন বাস কাটা যাবে না।
2: আচ্ছা,
0: হ্যাঁ,
2: আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যে বললেন যে লাশ চুরির ব্যাপারটা, যে চুরি হওয়ার সম্ভাবনা ছিল, সে মহিলাটা কি ওই এলাকার বিখ্যাত কেউ ছিল বা খুব জনপ্রিয় কেউ ছিল?
0: না না, উনি জনপ্রিয় না, ইনি তার বাবার বাড়ি ওই জায়গায়, তার বিয়ে হয়েছিল তার নিজের বাবার বাড়ি থেকে একেবারে দূরবর্তী ভিন্ন একটি জেলায়, পরবর্তীতে এখানে তারা চলে আসে।
3: এখানে আসলে জনপ্রিয় কোনো কিছু না দাদা, এখানে বিষয়টা হচ্ছে মঙ্গলবারে মারা গিয়েছিলেন।
2: আচ্ছা, আর এই কারণে হচ্ছে মঙ্গলবারে যেহেতু লাশ চুরির একটা রেওয়াজ ওখানে আছে, তো সবচাইতে ইন্টারেস্টিং বিষয় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আপনি যখন দেখলেন যে সাদা পোশাক পরা বা খোঁচা দাড়িওয়ালা একজন মানুষ, মানুষই তো, মানুষের মতোই দেখেছেন, তো তিনি যখন আসলেন বা কবর খুঁড়তে চাচ্ছিলেন,
0: কবর খুঁড়ছিলেন উনি, আমি দেখছি উনি জোরে জোরেই,
2: মানে শব্দ
0: আমাদের গ্রামে কোদাল বলে,
2: কোদাল, হ্যাঁ হ্যাঁ, কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন।
3: এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে ধরেন আমি ধরে নিলাম যে ঠিক আছে বৃষ্টির রাত ওনার একটা ভুল হতে পারে, সেটা হতো যদি একজন ব্যক্তি সেখানে বসে থাকতো কবর পাহারা দিত, বাট উনি ছিলেন এবং ওনাকে ওনার সাথে দেওয়ার জন্য আরেকজন
2: ছিলেন
3: এবং প্রথমে কিন্তু সেই কবর খোঁড়ার দৃশ্য ওনার চোখে পড়েনি, সেই ব্যক্তির চোখেই পড়েছে। তারপর ওনাকে ডেকে তোলা হয়, দুইজনেই দেখে যে কবরটা খোঁড়া হচ্ছে। এখানে যেটা ইন্টারেস্টিং মেইন ফ্যাক্টর আমার কাছে মনে হয়েছে, যেটা আমি আপনাকে দুইবার জিজ্ঞেস করেছি, দুইজন একই সময়ে জ্ঞান হারানোটা কিন্তু অস্বাভাবিক। ধরেন আমি ভয় পেয়েছি সামহাও, আমি ডিটারমাইন বা আমি জ্ঞান হারাতেই পারি, কিন্তু আপনারা দুজনই সেই সময় জ্ঞান হারিয়েছেন।
0: জি এক্স্যাক্টলি।
3: হ্যাঁ, সো এই এই বিষয়গুলো আসলে স্বাভাবিক, মানে সায়েন্সও এটা স্বাভাবিকভাবে নিতে পারে না, দুজন মানুষ একসাথে।
2: এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যখন আপনারা সেন্সলেস হয়ে গেলেন বা অজ্ঞান হয়ে গেলেন, তার কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল?
0: এইটা মিনিমাম 40 মিনিট।
2: আচ্ছা 40 মিনিট, আচ্ছা ধরে নিচ্ছি প্রায় এক ঘন্টা। আমার কেন জানি মনে হচ্ছে যে এই যে কবর খুঁড়ছে দেখছে, হয়তো কবর খোঁড়া হয়েছে কোনো একটা কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন কি কোনো অডিট পরে করা হয়েছে যে কবরে আসলে লাশ আছে কিনা আমি এরকম দেখলাম, বা এটা আবার সবাইকে যখন বললেন, সবাইকে তো বলেছেন সেই সময়?
0: না, এইটা রনি ভাই আমি বলি, সেটা হলো যে একটা আপনি যখন রিমেক করবেন কোনো একটা জিনিস, এটা কিন্তু এমন কোনো কিছু না যে এটাকে পলিশ করার কোনো সিস্টেম আছে। এটা কিন্তু মাটি, আলগা মাটি, আপনি এটাকে রিমেক করলে বোঝা যায়। এই ধরনের কোনো সাইন সিমটম সেখানে ছিল না, এবং পরবর্তীতে আবার এটা এক্সামিন করা হয়েছে যে আসলেই এখানে খোঁড়া হয়েছে এগুলো, না এই ধরনের কোনো সাইন সিমটম পাওয়া যায় না।
2: এটাই অবাক হচ্ছিলাম যে ওনারা তো দুজনেই দেখছিলেন যে মাটি কোদাল দিয়ে মাটি খোঁড়া হচ্ছে, শব্দ হচ্ছে, তো এমন কিছু কি আছে যেটা জাদুকরি একটা ব্যাপার? হইতে তান্ত্রিকের কথা বলছিল একটু আগে, সেই তান্ত্রিকের কি এমন কোন ক্ষমতা আছে যেটা আপনার চোখে এমন একটা পর্দা চলে আসবে যে আপনি আর বুঝতে পারবেন না এখানে কি হচ্ছে, এতটুকুই দেখেছেন এরপরে আর বুঝতে পারবেন না? মানে আসলে বিষয়গুলো আসলে ওই যেটা বললেন যে সায়েন্সও এর প্রমাণ আসলে বের করতে পারবে।
3: সৈকত ভাই যখন কেস নিয়ে কথা বলছিলেন, এটা শুনে আমার একটা বিষয় মনে পড়লো। রনি ভাই জানেন যে আমি এক সময় আনসলভড কেস গুলো নিয়ে কাজ করা হয়েছে, আমার টেলিভিশনে একটা সিরিজ হতো, তো সেই সিরিজটা আমি ডিরেকশন দিতাম, যে কারণে আমার মাঝে মধ্যে থানায় যেতে হতো। তো প্রথম দিকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করতেন, বা আমরা যদি বলি যে তদন্ত অফিসার বা ওসি সাহেব, ওনারা প্রথম দিকে একটু বিরক্তই হতেন আমার দিকে, যে কি থানা একটা সিরিয়াস জায়গা, এখানে মানুষ আসে নানা ধরনের ঝুট ঝামেলা নিয়ে, সেখানে আমি আসছি যে আনসলভড কেসের লিস্ট দেয়া। সো একটু বিরক্ত হলেও, মানে যেহেতু মিডিয়া রিলেটেড কাজে যেতে, তারা সর্বোচ্চ হেল্পটা আমাকে করতেন, আই এম গ্রেটফুল টু দ্যাম, এটা বলে নিলাম। তো এরকম একবার একটা কেস সলভের কারণে, এটা জানেন এটা বাংলাদেশে একটা আলোকিত কেস, আমার আমার মনে হয় যারা অমানিসে শোনেন তাদের অনেকেই সেই রিপোর্টটাও দেখেছে, মানে যারা এই ধরনের মানসিকতা মানুষ। সেই আদম ধর্মের কেস যখন আমি ইনভেস্টিগেশন করতে যাই, ময়মনসিংহ এক পরিবারের 9 সদস্যের সুইসাইড অ্যাটেম্প, ওটা আমার করা প্রথম। আমি যখন গেলাম, আমি ওসি সাহেবের সঙ্গে প্রায় আমার মনে আছে সেই 2024 সালের সম্ভবত তখন মে জুন এরকম সময়, তো আমি ওসি সাহেবের সঙ্গে বসেছিলাম। তো উনি এই কেসটার জন্য আমার কাছে সময় দিলেন, বলুন 2007 সালের কেস, তো লেট মি সি যে তখন কে দায়িত্বে ছিল এবং কেসটা আসলে আনসলভড কেন আনসলভড সেটার কারণ আমি আপনাকে জেনে জানাচ্ছি, একটু রিসার্চ করতে দেন আমাকে। আর তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কাছে আর কি আনসলভড কেস আছে, আপনার যেটা মনে হয় যে যে না এটা আসলে লিগালি পসিবল না সলভ করা। তখন উনি বললেন যে দেখেন, আপনাকে এখন একটা কথা বলি, মানে অ্যাজ এ মেম্বার অফ ল, মানে আইনের সদস্য হিসেবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এই কথা আমি বলতে পারি না, তারপরেও আপনাকে বলছি যেহেতু আপনি জানতে চাইছেন, যে আমাদের এমন অনেক কেস আছে যদি পার্সেন্টেজে মাপা যায়, সেটা প্রায় দেখা যাবে যে 20-15% কেস হবে, যেটা এই যেই কেসটা আমাদের হাতে আসার পরেই আমরা বুঝি যে এটা কোনো ক্রিমিনাল করেনি বা এটা অ্যাজ ইউজুয়াল কোনো কেস না, এইটা আসলে একটু ডিফারেন্ট কেস। কিন্তু তারপরেও আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করি, আমাদের সেটা রিসার্চ করতে হয়, স্টাডি করতে হয়, এবং আমাদের স্পেশালি যারা আমাদের ড্রাইভার, থানায় কিন্তু কয়েক ধরনের পোস্ট আছে, সবাই অফিসিয়াল পোস্টের না, থানায় কিছু অ্যাসোসিয়েট পোস্ট থাকে। যেমন দেখবেন উপজেলা শহরের যে থানাগুলো আছে, সেখানে একটা ভ্যান চালকের টিম থাকে যারা রাতে কোনো অ্যাক্সিডেন্টাল মার্ডার, যেমন ধরেন কোন স্বামী তার ওয়াইফকে মার্ডার করছে, এখন রাতেই লাশটা আনতে হবে। সো ওই যে ড্রাইভার থাকে থানায় যারা হচ্ছে ভ্যান টেন চালায়, এরা আবার এইগুলোকে ক্যারি করে, এরা ক্যারি করে। এখন রাত দুইটা তিনটাও হতে পারে, সেটার কোনো নির্দিষ্ট টাইম নেই। আর থানায় যারা কাজ করেন তারা আবার আছে না যে যে রাতে না যেয়ে সকালে যাই, না ওই ধরনের কোনো চান্স নাই, মানে একদম কাট টু কাট কাজ করতে। সো উনি বলছিলেন যে আমাদের থানায় যারা অ্যাসোসিয়েট, ইভেন আমরাও, আমাদের এমন অনেক এক্সপিরিয়েন্স থাকে আছে যে যেগুলো এখন বলতে পারবো না, যদি কখনো রিটায়ারমেন্টে যাই তখন আপনার সাথে দেখা হলে অনেক কিছু বলতে পারবো। এখন হয়তো আপনাকে বলতে পারবো কিন্তু আপনি সেটা আবার পাবলিশ করতে পারবেন না, তাহলে আমি সমস্যায় পড়ব। সো তখন উনি আমাকে বেশ কিছু বিষয় বলেছিলেন, যেমন একটা ঘটনা উনি আমাকে যেটা বলেছিলেন, এটা আসলে উনিও বলেছেন কিন্তু এই ঘটনা আমি আবার আগেও শুনেছি, মানে এই ঘটনাটা খুব পপুলার ছিল আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। আপনার ফুলপুর নামের একটা এলাকা আছে বৃহত্তর ময়মনসিংহ, ফুলপুর থানা উপজেলা এখন। তো সেই ফুলপুর থানায় একটা প্রত্যন্ত একটা গ্রামে, এটা মার্ডারও বলা চলে আবার ওভাবে মার্ডারও না আর কি, একটা লোক গাছ থেকে পড়ে সম্ভবত মারা যায়, একটা গাছ থেকে পড়ে। তো অদ্ভুত বিষয় হচ্ছে আমরা দেখি না যে অনেক উপর থেকে পড়লে তো মানুষ একটু ব্লাড স্টেইন হয়, একটু রক্তাক্ত হয়, তার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক রক্ত বের হয়। ওনার লাশটা ওরকম না, উনি গাছ থেকে পড়েছে, রক্ত টক্ত নাই, উনি জাস্ট ডাই, মারা গেছে। এখন লাশটাকে তো ক্যারি করতে হবে। তো ওই সময় কাঠের ভ্যানেই সম্ভবত, সাদা এক ধরনের পলিথিন না ব্যাগ, ওটা অনেক আগের কথা, 15-20 বছর আগের কথা। সো ওটা ক্যারি, মানে ক্যারি করতে হবে আর কি। তো কেন জানো ওই দিন, এটা আবার দুপুরের ঘটনা কিন্তু, এটা রাতের ঘটনাও না। সো এখন যেমন ঘন বসতি আমরা দেখি, ওই সময় আসলে উপজেলা শহরগুলোতে এমন ঘন বসতি ছিল, ফাঁকা ফাঁকা খুব কম। সো উনি কি করলেন, যে ওসি দায়িত্বে ছিলেন, উনি পাঠালেন ভ্যান ড্রাইভারকে যে আপনি লাশটা নিয়ে আসবেন, ফুলপুর থানায় লাশটা আনা হবে একটা গ্রাম থেকে। এখন ওই গ্রামটা আবার একটু বেশি সলিটিউডে ভরা আর কি, অনেক বেশি নিরবতা, চুপচাপ। এখন কেন যেন ওনার মনে হচ্ছিল, যিনি ভ্যান চালায় আর কি, যে আজকে যাওয়াটা কি ঠিক হচ্ছে বা যাব, ওনার এরকম একটা
2: কনফিউশন কাজ করছিল তার মনের ভিতরে।
3: কিন্তু উনি আবার সাহসীও।
2: আচ্ছা আচ্ছা।
3: তারপরে যেহেতু এখানে টাকা পয়সার বিষয়, ভ্যান ড্রাইভার তো অর্থনৈতিক ভাবে স্বাভাবিক ভাবে একটু দরিদ্রতায় থাকেন, তো উনি গিয়েছেন এটা নিয়ে। এখন তার চেয়ে অদ্ভুত বিষয় হলো, যে লোকটা গাছ থেকে পড়ে মারা গেছে তার আত্মীয় স্বজনদের মোটামুটি অনেকেই, এই এই লাশটা আবার থানায় কেন নেওয়া হচ্ছিল এখানে আরো কিছু বিষয় আছে। ওই যে লোকটা গাছ থেকে পড়ে মারা যায় তার আবার ওরকম আপন আত্মীয় বলতে কেউ ছিল না, একটা আছে না যে নিজেদের লাশ ওরকম কেউ ছিল না। দেখবেন গ্রামে অনেকেই থাকে যে বাপ মা নাই, একমাত্র ছেলে, চাচা ফুফু এদের সাথে থাকে, বাট বাড়ি আছে এরকম আর কি। সো ওর লাশটা থানায়, বিশেষ কোনো একটা কারণে তার লাশটা থানায় নেওয়া হচ্ছিল, তো ওর সাথে কেউ যাবে না, ওই লাশের সাথে কেউ যাবে না। তখন ওই ভ্যান গাড়িওয়ালা একটু ইয়ে করলো যে এটা কেন, এটা একটা লাশ আমি নিয়ে যাচ্ছি আবার সাথে কেউ যাবেও না। তারপরে ওনার কিছু করার নেই, ওনার তো যেতে হবে। এখন উনি যখন লাশ নিয়ে রওনা হলেন বাড়ি থেকে অনেকটা দূর আসার পর, উনি টের পাচ্ছিলেন যে লাশটা, একটা লাশ তো স্বাভাবিকভাবে তার কোনো অ্যাক্টিভিটি থাকার কথা
1: না,
3: এখন উনি তো বারবার আর পেছনে ফিরে তাকাইতেও পারতেছে না, উনি ভ্যান চালাচ্ছে, ওনার বারবার মনে হচ্ছে যে লাশটা কিছু অ্যাক্টিভিটিস করছে বোধ হয়, যেহেতু ভ্যানটা ওনার এবং উনি চালাচ্ছেন, উনি তো টের পাচ্ছেন পেছনে কেউ নাড়াচাড়া করলে। এখন দুই তিনবার উনি আসলে মানে চিন্তা করলেন যে তাকাবো, তো উনি আবার কিছু জিনিস জানতেন, এই যারা এই সমস্ত গাড়ি চালায় বা এই ধরনের কাজ করে ওনারা কিছু জিনিস জানে, কিছু কিছু অ্যাক্টিভিটিস করা যাবে না, ওনারা এই ব্যাপারে সতর্ক। উনি কি করলেন, সুন্দর করে ভ্যানটা ব্রেক করে দাঁড় করালেন, তারপর উনি নামলেন, নেমে উনি পেছন দিকে তাকালেন, সরাসরি তাকায়নি, দেখলেন যে না লাশ লাশের মতো আছে।
2: আচ্ছা আচ্ছা,
3: ইটস ওকে। এরকম দুই তিনবার হলো যে উনি নেমে দেখে সময় লাশ লাশের মতো আছে, কিন্তু চালায় সময় মনে হয় যে ব্যাপারটা অস্বাভাবিক। কিছুটা দূর আরো যাওয়ার পর উনি এইবার আরো একটু ক্লিয়ার হতে পারছেন যে না পেছনে আসলে একটা কিছু হচ্ছে। ইভেন ওনাকে পেছন থেকে ডাকা হচ্ছে, পেছনে তাকানোর জন্য, পেছন থেকে মানে পেছনের দিক থেকে কেউ একজন কল করছে, ডাকছেন যে তুমি তাকাও ওইদিকে। তো উনি তো জানেন যেহেতু এই ধরনের পেশায় উনি কাজ করেন, উনি সুন্দর মতো ওই সময় বিড়ি পাওয়া যেত যেটা ভ্যান ড্রাইভাররা খুবই, ওনার সম্ভবত বিড়ির প্যাকেট ছিল একটা, উনি অনেকগুলো বিড়ি মানে একটা একটা করে একটা একটা করে জ্বালাচ্ছেন। এক পর্যায়ে মানে যখন বিড়ি প্রায় শেষ পর্যায়ে আর দুই তিনটা আছে, উনি চিন্তা করলেন এইভাবে তো এই রাস্তা যাওয়া যাবে না। তো লাকিলি উনি রাস্তায় আবার একটা শিমুল গাছের গাছ পেয়েছিলেন আর কি, এই জন্য উনি দাঁড়িয়েছেন। শিমুল গাছের কাছে এসে দাঁড়িয়ে আমি জানি না এটা আসলে দর্শকরা জানেন কিনা, শিমুল গাছ নিয়ে একটা কথা প্রচলিত, আমি এটা তখনই প্রথম শুনি যে শিমুল গাছের ডাল অনেক সময় সেফটি হিসেবে কাজ করে এই সমস্ত বিষয়ে। তো উনি নাকি যেটা করলেন, উনি শিমুল গাছের সামনে গাড়িটা দাঁড় করিয়ে উনি শিমুল গাছের একটা ছোট একটা মানে অত বড় না মোটামুটি একটা ডাল ভাঙলেন এবং এটা হাতে নিলেন, নিয়ে পেছন থেকে এখন যখন ডাকে উনি কিন্তু পেছনে তাকায় না, উনি এই জিনিসটা উনি খেয়াল ছিল কনসার্ন যে আমার পেছনে ফিরে তাকানো যাবে না, অন্তত গাড়ি চালানোর সময় আমার পেছনে ফিরে তাকাবে না। তো উনি হাতে শিমুলের ডালটা নিয়ে এক হাতে শিমুলের ডালটা ধরলেন আরেক হাতে উনি ভ্যানটা চালাচ্ছেন। এখন যখনই ওনাকে পেছন থেকে ডাকা হয় উনি হাতের ডালটা দিয়ে পেছনে না তাকিয়ে পেছনে বাড়ি দেয়।
2: আচ্ছা আচ্ছা,
3: পেছনে বাড়ি দেয়, কে আছে না আছে এটা দেখে বাড়ি দেয় না, উনি জাস্ট পেছনে বাড়ি দেয় তারপর আবার চুপ। এরকম করতে করতে করতে করতে উনি থানা পর্যন্ত আসলে চলে আসেন। যখন আবার সিটিতে ঢুকে মানে ফুলপুর পৌরসভার এরিয়ায় যখন তিনি ঢুকেছিলেন তখন আবার আপনার এই সমস্ত সব শব্দ টব্দ সব বন্ধ, পৌরসভা মোটামুটি প্রপার এরিয়া, বাজার টাজার আছে। তো উনি যখন ভ্যানটা থানায় নিয়ে আসলেন, থানা থেকে যখন কনস্টেবলরা লাশটাকে টেক ওভার করে ভ্যান থেকে, তখন উনি শুধু একটা কথাই বলে সেই ভ্যান ড্রাইভার যে আপনারা দেখেন আগে লাশটা আছে কিনা গাড়িতে। তো কনস্টেবল দেখে যায় হ্যাঁ লাশ তো আছে, এটা বলার পর উনি জ্ঞান হারায় সেই ভ্যান ড্রাইভার একদম সেন্সলেস।
0: ও আচ্ছা আচ্ছা, এই সিমিলার একটা
3: হ্যাঁ এটা কি একটু শেষ করে নিব নাকি?
0: জি এক্স্যাক্টলি,
3: তারপর আমি আসছি আপনার কাছে। তো ওনার গায়ে প্রচন্ড জ্বর আসে জ্ঞান ফেরার পর, তো স্বাভাবিকভাবে পুলিশরাও একটু খোঁজ খবর নেয় যেহেতু একটা লোক এই প্রশ্ন করেছে লাশ আবার কোথায় যাবে, কোনো কিছু ঘটেছে কিনা। তো পুলিশরা খোঁজ খবর নিতে যখন যায় তখন তার প্রচন্ড জ্বর তার গায়ে, তো জ্বরের মধ্যেও সে বিষয়টা বলে আর কি, পুলিশের কাছে শেয়ার করে যে এই ঘটনা আমি এরকম এরকম ইয়ে করছি। এরপর 6-7 দিন লোকটার জ্বর থাকে, আলটিমেটলি সেই ভ্যান ড্রাইভার মারা যায়।
2: ও স্যার,
3: এই হচ্ছে। তো তখন সেটা আমি আগেও শুনেছি, বাট ওসি সাহেব আমাকে এই ধরনের কিছু বিষয় আর কি বললেন। সো অনেক কেস না আনসলভ থাকে।
0: এইটা এই যে আপনার একটা মৃত কোনো কিছু জীবন্ত হয়ে ওঠা, এরকম একটা সিমিলার ঘটনাই আমার সঙ্গে হয়েছে ভাইয়ের কথা শুনে আমার মনে হচ্ছে আর কি। সেটা হলো যে একদিন খুবই গভীর রাতে বাসায় ফেরা হচ্ছিল, গ্রামে আপনার যে তিন রাস্তার মোড় থাকে,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গ্রামে আছে
3: মাটির রাস্তা কিন্তু তিন রাস্তা,
0: তিন রাস্তার মোড় গুলো আবার একটু মানে ভয়ঙ্কর
2: প্রতীক হিসেবে ওখানে বটগাছ বা পাকুর গাছও আছে এরকম হতে পারে
0: চিহ্নিত। একদিন আমি ফিরছিলাম, তো আমি দেখছি যে দুটো লাশ আপনার সেখানে পড়ে আছে।
2: ও আচ্ছা,
0: এখন একটা লাশের হচ্ছে মুখটা হচ্ছে থেতলানো,
2: আচ্ছা আচ্ছা,
0: আর একটা লাশের হচ্ছে পা গুলো শুধু আপনার থেতলানো, মানে দুইটা ডিফারেন্ট জায়গায় থেতলানোর সাইন।
2: পা মানে হাতের কি এই অংশ আর পায়ের গোড়ালি থেকে নিচের অংশ?
0: জি জি জি জি জি।
2: ওকে,
0: তো এখন পাশে আবার আপনার ওই যে গ্রামে টুকটাক করে আপনার যে সিঁদুর দেয়া কলা, তারপর আপনার চিরা, তারপর আপনার এই যে রং মাখানো কুলা, এগুলো পড়ে আছে।
3: এক কথায় বলা হচ্ছে ভোগ দেয়া।
0: জি, এখন বিষয়টা দেখেন, দুটো লাশ আর হচ্ছে এই যে এলিমেন্টস গুলো এখানে পড়ে আছে। এখন আমি চিন্তা করতেছি যে এই লাশের উপরে এই তুকতাক প্রয়োগ করা হলো, মানে জীবন্ত মানুষের উপর তুকতাক প্রয়োগ করে তাকে এটা করলো, নাকি যারা এই তুকতাক করতে আসছে তারাই নিজেরাই এই ঘটনার শিকার হলো? আমি তখন পর্যন্ত আমার থিংকিং লেভেলটা এই পর্যন্ত আছে, আমি এটা নিয়ে চিন্তা করছি, ততক্ষণ পর্যন্ত আমি ভয় পাইনি।
2: সময়টা কখন হবে সেটা?
0: এটা আপনার 3:30 সাড়ে 3:00
2: রাতটা সময়।
0: জি জি।
2: ওকে,
0: আমার বাইরে প্রচুর আড্ডা দিতে আর কি ভালো লাগে, যারা শুনছে আমার ফ্রেন্ডরা দেখলে তারা এটা ট্রাস্ট করবে যে আমি রাত বিরাতেই প্রচুর আড্ডা দিই আর কি। তো এখন এই পর্যন্ত আমার সেন্স ঠিক আছে যে আসলে কে ঘটনাটার শিকার হলো। এখন একটু পরে আমি দেখছি যে লাশ থেকে রক্ত গড়িয়ে পাশের ডোবায় পড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আবার এই যে আপনার এই যে টুকটাকের যে এলিমেন্টস গুলো, এগুলো আবার আপনার নড়াচড়া করছে, মানে এই যে পুরো সার্কামস্টেন্সটা জড় বস্তু কিন্তু এটা জীবন্ত হয়ে উঠছে,
3: নড়াচড়া করছে,
0: জীবন্ত হয়ে উঠছে। আপনার শেয়াল ডাকছে, শেয়ালের ডাকটাও একটু ডিফারেন্ট টাইপের, কুকুর ডাকছে সেটাও একটু ডিফারেন্ট টাইপের, চারপাশে কিরকম একটা ফিশ পাস, মানে
2: নরমালি কুকুর যেভাবে ডাকে সেভাবে ডাকছে,
0: সেভাবে ডাকছে না,
2: আপনি যে কোনো সাউন্ডই মানে একটু অন্যরকম মনে হচ্ছে, মানে ভৌতিক মনে হচ্ছে,
0: সবকিছুই ডিফারেন্ট।
2: হ্যাঁ হ্যাঁ।
0: এবং সবচেয়ে আশ্চর্যের ঘটনা আমি দেখছি যে এই যে টুকটাকের জিনিসগুলো আপনার জীবন্ত হয়ে উঠছে, এবং লাশ দুটো মনে হচ্ছে যে মানে তারা নাড়াচাড়া করছে,
2: নড়ছে বা নড়ছে কিছু একটা,
0: তারা হাত নাড়াচ্ছে। তো এই যে একটা ভৌতিক সিচুয়েশন, তো পাশেই যেহেতু আমার বাড়ি ছিল, আমি দৌড় দিয়ে আমি বাড়িতে চলে গেছি। তো আমার জ্বর টর আসে নাই, তবে আমার শরীর থেকে প্রচুর ঘাম হয়েছিল আর কি,
2: ভয়ের কারণে।
0: হ্যাঁ, এটা আমি আমার মায়ের সঙ্গে শেয়ার করলাম, ও আমি আবার চিৎকার দিয়ে, কিন্তু মানে একটা জোরে চিৎকার দিয়ে আমি বাড়িতে ঢুকেছিলাম,
2: মানে ভয় পেয়েছেন, ভয় থেকে চিৎকার করে বাড়ির দিকে দৌড়ে গিয়েছেন। বাট এটা সৈকত ভাই, এটা কতদিন আগের ঘটনা হতে পারে?
0: এইটা আমি তখন হাই স্কুলে পড়ি,
2: তো অনেক আগের কথা।
0: হ্যাঁ, অনেক আগের ঘটনা,
2: ছেলেবেলার কথা,
0: 8 কি 9 10 এরকম সময়ের আমার এই ঘটনা।
2: আচ্ছা, এরপর কি হলো?
0: এরপরে আমার শরীর থেকে প্রচুর ঘাম হচ্ছিল, আমার মাকে বললাম, মা তখন বললো যে তুমি এখন এই অবস্থায় ঘরে ঢুকিও না, তুমি এখান থেকে গোসল করো, আর তোমার পরনের যে কাপড় চোপড় গুলো আছে সবগুলো বাহিরে তুমি রেখে দাও। পরে আমি গোসল করলাম, গোসল করে টরে আমি ফ্রেশ হয়ে টয়ে আমি তখন মা আবার কি দোয়া টোয়া পরে টরে আমাকে ফুটু দিল, নিজেকেও পড়তে বললো, এই পরে টরে আমি ঘরে ঢুকেছি।
2: একটু যুক্ত করছি সাফি, যদি কিছু মনে না করেন, আমার জন্ম তো উত্তরবঙ্গেই হয়েছে, আমার গ্রামের বাড়ি বগুড়াতে। তো আমাদের ওইদিকে যেটা হতো যে এরকম ভয় পেলে মা চাচিরা ওই মাটির যে ঢাকনা, পাতিলের ঢাকনার যে উপরের অংশটা, ওইখানে লবণ বা কিছু দিয়ে দোয়া পড়ে ওটা দিয়ে খাওয়াই দিত আর কি। তারপরে এই ঘটনা শুনে
0: কিছু আমার হয়নি, তবে আমি পানি পান করেছিলাম প্রচুর আর কি। আমার
2: রহস্যটা কি?
3: তবে এখানে আমি একটু যুক্ত করি, আপনি যখন তিন রাস্তার মোড় বলছিলেন, এই জায়গাটা খুব ফ্যামিলিয়ার কেন, এরকম কিছু এক্সপিরিয়েন্স মানে আমার শোনা হয়েছে, ইভেন আমি একবার এক্সপিরিয়েন্স করেছিলাম একটা, আগে যেটা শুনেছি সেটা বলি। গ্রামের তিন রাস্তার মোড়ে এটা কেন দেয়া হয়, ধরেন হয় না যে গ্রামে অনেক সময় একটা কথা প্রচলিত আছে যে ধরেন একজনকে জিনে ধরেছে বা ভূতে ধরেছে, তো তান্ত্রিকরা যখন আবার এগুলা ডিল করে তখন কিন্তু এগুলার কারণ বলে, কেন ধরেছে এটা কিন্তু কারণ বলে। তো অনেক সময় দেখা হয় যে দেখা যায় যে মানুষ ভুল করে হয়তো একটা জিনের বাচ্চাকে সে মেরে ফেলছে, সে নিজেও জানে না, বা সে একটা সাপ মারছে হয়তো একটা জিন মরে গেছে,
0: অথবা আপনার এটা হয় যে জিন একটা জায়গায় থাকে, সে ওই জায়গায় গিয়ে তার ওই বসবাসের শান্তি শৃঙ্খলা
3: নষ্ট করে ফেলেছে, তখন এরকম কিন্তু কিছু ডিল থাকে। তখন হয় কি, তখন কবিরাজরা এরকম, আমি কমপক্ষে 50-60টা শুনেছি, কবিরাজরা একটা টার্মস দেয় ওদেরকে যে দেখো যা ভুল করছে তো করছে, তাহলে কাজ করবে, তোমাকেও কিছু খাবার দিবে, তুমি যা চাও, যেমন সেখানে থাকে হচ্ছে ছাগলের মাথা থাকতে পারে, তারপর হচ্ছে কলা, যেটা বললেন যে আঁকা, কিছু আঁকা থাকে, সিঁদুর মাখানো একটা কুলা, সেখানে অনেক ধরনের ফল ফলাদি থাকে, কিছু মিট থাকে, মাংস থাকে অনেক ধরনের। তো বলে যে এগুলো সাজিয়ে তোমাকে একটা ভোগ দেওয়া হবে, কিন্তু দেওয়া হবে হচ্ছে তিন রাস্তার মোড়ে। এইটার আবার একটা কারণ আছে, তিন রাস্তার মোড়ে দেয় কেন, আপনি দেখবেন তিন রাস্তার যে একদম এক্সাক্ট যে মোড়ের জায়গাটা, ওখানে কোনো এটা কিন্তু ডিফাইন করা কোনো জায়গা না। এখন কথা হচ্ছে রাস্তার সাইডেও তো দিতে পারতো, কিন্তু রাস্তার সাইডে দেয়া মানে ওকে একটা পথ চিনিয়ে দেয়া, ওকে একটা পথ ডিফাইন করে দেয়া, কিন্তু তিন রাস্তার মাথায় এই ভোগটা এই কারণে দেয়া হয়, খাওয়ার পর সে যেন সন্তুষ্ট চিত্তে তার মতো যে কোনো দিকে সে চলে যেতে
2: পারে, কাউকে যেন বিরক্ত না।
3: হ্যাঁ, এই কারণে তিন রাস্তা বা চার রাস্তার মোড়ে এই ভোগটা দেয়া হয়।
2: আচ্ছা, এটা সৈকত ভাইয়ের ওই এটা আমরা একটু জানি যে পরে কি হলো, এটা এই যে আপনি দেখছেন যে
3: পরে স্বাভাবিক হতে কেমন সময় লাগবে?
0: এটা স্বাভাবিক হতে আমার প্রায় মাসখানেকের মতো। আমি এর মধ্যে
2: ঠিক আছে, বাট ওখানে কি আর কোনো খবর পাওয়া গেছে যে আসলে এরকম কেউ ছিল কিনা?
0: না না,
2: পরদিন সকাল পর্যন্ত কোনো লাশ ছিল
0: ধরনের। আমি যখন বাসায় এটা বলেছি, পাশার লোকজনও সেখানে যাওয়ার আসলে সাহস করছিল না। তারা বলছিল যে ওখানে কি হয় হোক সব বাদ দিয়ে দাও।
2: ওখান থেকে আপনাদের
3: বাড়ি কোথায়? এখানে ভুলটা আবার আপনারই। কেন ভুলটা আপনার এটা বলি, ওইটার একটা সময়ও আছে। এই ভোগটা দেয়া হয় মধ্যরাতের একটু আগে আগে, এবং যে ভোগটা দিয়ে আসে তার একটা নিয়ম থাকে। একজন বা একজন যেতে পারে, সবাই যেতে পারবে না। একজন গিয়ে দিয়ে আসে, তিন রাস্তার মাথায় যখন সেই খাবারগুলো রাখে, পোলাটা রাখে, তখন সে যখন ফিরে আসে তার ব্যাক করার ওয়ে হচ্ছে তাকে অনেক ধরনের ডাকাডাকি করা হবে পেছন থেকে, কিন্তু সে পেছনে ফিরতে পারবে না। ওই ভোগটা যখন রিসিভ করে সেই প্যারানর্মাল এনার্জি সেই এটা, তখন অন্য কেউ দেখতে পারবে না। তো রাত তিনটার সময় আপনি ওখান দিয়ে আসছিলেন, এটা কিন্তু ওর সমস্যা।
2: আমি সাফি, আমি জানতে চাচ্ছিলাম যে ওখান থেকে আপনার বাড়িটা কত দূরে?
0: এখান থেকে বাড়িটা আমার 100-150 গজের মতো হবে,
2: মানে
0: এক দৌড়ে যাওয়া যায়।
2: এটা কেন জিজ্ঞেস করলাম, আমার গ্রামে মুফাজ্জল আঙ্কেল আছেন, তো উনি ওখানকার স্থানীয় বাজারে ওনার দোকানপাট আছে, ব্যবসায়ী আর কি, ব্যবসা করে, আর কিছু সিজনাল ব্যবসার সাথে জড়িত ছিল। যেরকম
3: ওনার ঘটনাও আমরা শুনেছি,
2: হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, সেটা হচ্ছে উনি মানে গরুর ব্যবসা করতেন।
3: আচ্ছা,
2: গরু বিক্রি করতেন হাটে, এরকম গরুর ব্যবসা কিন্তু খুব লাভজনক। তো সেই জন্য উনি রাত 2-2:30 পর্যন্ত হাটে থাকতো, যে একদম সব শেষ করে ক্লোজ করে তারপর বাড়ি আসতো। তো উনি বরাবরের মতো উনি মানে সব ক্লোজ করে একটা ভ্যান গাড়িতে ওঠে, ভ্যান গাড়িতে উঠে ভ্যানটা পাচ্ছিল না, মানে কষ্ট করে, রাতে তো ভ্যান পাওয়া মুশকিল গ্রামের রাস্তা, কোনোভাবে একটা ভ্যান গাড়ি আসছিল। তো ভ্যানওয়ালা উনি লুঙ্গি পরে, কোমরে একটা গামছা আর সাদা রঙের একটা গেঞ্জি পরেছিল। তো উনি বলল যে আমি একটু গ্রামে যাব, একটু নিয়ে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, ওঠেন ওঠেন। তো উনি ওঠার পর দেখে যে ভ্যানে কিন্তু আর কেউ নাই, উনি একা। অনেকক্ষণ ধরে ওখান থেকে আমার মুফাজ্জল আঙ্কেলের বাড়ি প্রায় 2.5 কিলোমিটারের মতো দূর আর কি। তো মুফাজ্জল আঙ্কেল আসলে ওই টাকার হিসাব মিলাচ্ছিল মনে মনে, আর লুঙ্গির এই সাইডে এগুলাতে টাকা ভাঁজ করে করে রেখে দিত, বা কোনো একটা ব্যাগও ছিল সাথে। তো ব্যবসায়ীদের দেখবেন যে গ্রামে যারা ব্যবসা করে হাটে বাজারে, ওরা কিন্তু টাকার খুব টেনশন থাকে যে কত টাকা লাভ হলে ই হলো। এই টেনশন করতে করতে একটা সময় দেখলো যে ওনার ভ্যান গাড়িতে কে যেন নড়াচড়া করছে। উনি একটু তাকালো, তাকিয়ে দেখে যে কিন্তু নাই, আবার একটু পরে রান্না করা মাংসের স্মেল পাচ্ছে। কি ব্যাপার এত রাতে? আশেপাশে ধানি জমি, তারপরে রাস্তা, আশেপাশে কোনো বাড়ি ছিল না। অনেক সময় হয় না যে গ্রামের রাস্তার ধারে বাড়ি রান্না বান্না হচ্ছে, ঘ্রাণ আসবে একটা, বাট এত রাতে তো কেউ রান্না করারও কথা না, এত দূর থেকে ঘ্রাণ আসারও কথা না। আবার উনি তাকালেন, তাকিয়ে দেখে যে একটা লোক ওনার পাশে বসেই অনেক বড় এই যে গরুর রান বা খাসির রান এরকম কিছু একটা চিবাচ্ছিল, আর হাড্ডি খাচ্ছিল, করমর করে শব্দ হচ্ছিল। উনি এমন ভয় পায় যে ওখান থেকে এক দৌড়ে, তখন ততক্ষণ মেবি আরো 1 কিলোমিটার বা হাফ এর মতো আর কি হতে পারে এরকম দূরত্ব আর কি, এক দৌড়ে বাড়ি চলে যায়। যাবার পরে আমার যে আন্টি, উনি তো জানেন আঙ্কেল দেরি করে আসেন, উনি একটু খুব তড়িঘড়ি করে দরজা খুললেন যে আঙ্কেল ওই পাশ থেকে চিল্লাচ্ছে যে দরজা খোলো, ভয় পাইছে, এই সেই কি কি বলছিল আর কি। অনেক আগের কথা তো আমাকে বলেছিল, আমি এখন এসে এটা রিকল করছি আর কি। তো তারপরে মুফাজ্জল আঙ্কেল নাকি ওখানে মানে সেন্সলেস হয়ে যায়, ওই যে আপনি যেটা বললেন যে পরে টানা 15-20 দিনের মতো জ্বর ছিল, শরীর খারাপ হতো। শরীর খারাপ মানে ওনার ওয়েট মেবি 8-10 কেজি কমে গিয়েছিল আর কি, এমন খারাপ অবস্থা হয়েছিল। তো ওই সময় গ্রামে ডাক্তারও এরকম ছিল না, উনি কবিরাজ বা এই ধরনের কাউকে দেখিয়ে দেখিয়ে ধীরে ধীরে গলায় একটা কি তাবিজ দিয়েছিল, তারপরে কলার যে কলা গাছের যে কি বলে এটাকে, ছাল বাকলকে কি বলে এটাকে, কি যেন নাম বলে এটাকে স্থানীয় ভাষায়, কলা গাছটাকে আর কি, ওইটা দেখিয়ে টেকে টেকে একটা তাবিজ বানিয়ে দিয়েছিল, আমাকে বলেছিল এরকম। তো ধীরে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তো আপনাদের ঘটনাটা শুনে এই ঘটনাটা আরেকবার মনে পড়লো। শফিকে এর আগে আমি বলেছিলাম
3: এখানে আমার আরেকটা বিষয় আমার মনে পড়েছে, আমি বলছিলাম যে ভোগের যে স্টোরিটা, এটা তো আমি বললাম যে কেন তিন রাস্তার মোড়ে, এর মধ্যে গত করোনায় বেশি দিন আগে না কিন্তু রনি ভাই, এই যে করোনা গেল
2: না,
3: 5 বছর আগে, তখন কিন্তু আপনি আমরা কানেক্টেড।
2: হ্যাঁ হ্যাঁ, তখনও তো আমরা অনেক কিছু করছি, এগুলো নিয়ে
3: আলোচনা আলাপ করি। ওই সময়টায় আমি একদিন, আসলে আমি ওই সময়টা কিছুদিন আবার আমার ময়মনসিংহে ছিলাম, মানে ঢাকার তখন এত বিষণ্নতা, শহরে মানুষ নাই, লাশের পর লাশ শুনতে পাচ্ছি, রাজধানীতে মানুষ মরছে, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে আমার একটু কিছুদিন ময়মনসিংহের গৌরীপুর একটা এলাকা আছে, ওখানে আমার লং টাইম, মানে আই স্পেন্ড লট অফ টাইম অন হোল লাইফ মাই। ওকে, তো আমি আমার ভাবলাম যে ওইখানে আমি কিছুটা সময় থাকতে চাই। এখন আপনি তো জানেন যে আমার বাসার মানুষ আবার কিছু ব্যাপারে খুব সেন্সিটিভ, স্পেশালি হেলথ ইস্যুগুলো।
2: হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই।
3: এখন আমি তো প্রথমত, আর তখন এত বিষণ্নতা, শহরে মানুষ নাই, লাশের পর লাশ শুনতে পাচ্ছি, রাজধানীতে মানুষ মরছে, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে আমার একটু কিছুদিন ময়মনসিংহের গৌরীপুর একটা এলাকা আছে, ওখানে আমার লং টাইম, মানে আই স্পেন্ড লট অফ টাইম অন হোল লাইফ মাই। ওকে, তো আমি আমার ভাবলাম যে ওইখানে আমি কিছুটা সময় থাকতে চাই। এখন আপনি তো জানেন যে আমার বাসার মানুষ আবার কিছু ব্যাপারে খুব সেন্সিটিভ, স্পেশালি হেলথ ইস্যুগুলো।
2: হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই।
3: এখন আমি তো প্রথমত ঢাকায় তো ঘর বন্ধি, মানে

0: তো তখন শুধু আমি একা না, ওই সময়টা এমন একটা অবস্থা চলছে যে রাস্তাঘাট মানে অসীম শূন্যতা, চারপাশে শুধু শূন্যতা,
1: না বাইরে বের হলে তো মানুষ
0: মারা যাচ্ছে। আমি এই ফাঁকে একটু সাহস করে একটু বিবরণটা দিয়ে নেই, ওই এলাকাটাই একটা জায়গা আছে গৌরীপুর সরকারি কলেজ নামে একটা কলেজ আছে, এটা খুব পপুলার, এটা রাজবাড়িকে পরবর্তীতে কলেজ করা হয়।
1: ওকে,
0: এটা থেকে এটা ঠিক অপোজিটে একটা
1: রাজবাড়ি মানে হচ্ছে পরিত্যক্ত একটা
0: বাড়ি, হ্যাঁ হ্যাঁ, পরে এটাকে আবার কলেজে কনভার্ট করা হয়। ওইটার অপোজিটে একটা খাল আছে, খাল, এবং সেই খালের একটা পারে আবার প্রায় 50-60 বা 70 বছর পুরনো একটা গাছ আছে, 100 বছর হয়নি গাছটার বয়স। এটার গোড়াটা, গোড়ার অর্ধেকটা খালের ওপরে আর অর্ধেকটা হচ্ছে খালের পারে, মানে গাছটা এত বড় যে এটার গোড়া যেতে যেতে খালের ওপর চলে গেছে। তো আমি আবার ওই ওইখানে গিয়ে বসতাম আর কি, ওই গোড়াটায়, এবং এত বসেছি আমি ওখানে যে এলাকায় একটা কথা প্রচলিত ছিল যে এটা আমার একটা অফিস ওই খালের গোড়াটা আর কি, মানে ওই গাছটা আমার খুবই ভাল লাগতো। তো আমি সেই করোনার সময় ভাবলাম, ও এখানে আরেকটা বিষয় বলা ভালো, ওই জায়গাটা আবার একটু নিস্তব্ধ, একে তো মানুষ নাই আর এই জায়গাটা এমনিতেও একটু নিস্তব্ধ। আমি ভাবলাম যে এক ফাঁকে আমি বের হয়ে গেলাম, এই আটকে রাখার মধ্যেও আমি একটু বাসা থেকে পালিয়ে গেলাম বলা চলে কিছুক্ষণের জন্য, যে আমি ওইখানে গিয়ে একটু বসবো, একটু নদী দেখবো। তো ওই দিন আমি ওই জায়গাটায় গেলাম, এটার আবার একটা বাউন্ডারি আছে, মানে এই যে জায়গাটা এটাতে যেতে হলে একটা বাউন্ডারি পার হয়ে যেতে হয়, ওইটা আরেকটা সরকারি অফিস। কি অফিস সেটা বললাম না, কিন্তু এই বাউন্ডারির ভেতরে পড়েছে ওই ইয়েটা আর কি, বড় গেট, ওই গেট আবার আমরা মানে গেটের উপর দিয়ে উঠে ওখানে গিয়ে বসতাম, আমাদেরকে চিনতো অফিসে যারা দায়িত্বে ছিল তারা আমাদেরকে চিনতো, তাই কোনো সমস্যা হতো না আর কি। কিন্তু তখন তো অফিসও বন্ধ, একদম নিস্তব্ধতা, অফিসটা বন্ধ, মানুষজন নেই বাইরে। আমি গিয়ে ওই গোড়াটায় বসলাম আবার, কিন্তু আমার কেন যেন ওই দিন মনে হচ্ছিল যে আমার ভালো লাগছে না, একে তো এত বড় জায়গা জুড়ে আমি একা বসে আছি, তার উপর যে খালের পারে আমি বসেছি এই খালের আবার রেকর্ড যে খুব ভালো তা না। আচ্ছা, তো সবকিছু মিলিয়ে আমার একটু একটু কেমন যেন লাগছে, একে তো নিঃসঙ্গতা, তার উপর পরিবেশটা, আপনি জানেন যে আমরা কিছু বিষয় আন্দাজ করতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে সামথিং ওয়েন্ট রং হিয়ার। ওকে, কিছুক্ষণ পর আমি চারপাশে একটু চোখ বোলাতে থাকি আর কি। তো অনেকদিন যেহেতু প্রায় 3-4 মাস তো করোনা সব বন্ধ, বারো বেশি সময় কেউ যেহেতু ওখানে যায়নি, ওখানে বেশ বড় বড় ঘাস জন্মে গেছে, তো ঘাসের কারণে অনেক কিছু স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না। আমি চারপাশে ভালো করে খুঁজেছি যে কিছু কি আছে এখানে, আমি কিন্তু একাই, তখন ভয় পাচ্ছি না, এখানে এমন অবস্থা যে আমি যদি চিৎকারও করি এখানে কেউ এসে বাঁচাবে না, চারপাশে তো বাড়িঘর নাই তার উপর মানুষ তো ঘর বন্ধ। আমি একটু সামনে গিয়ে দেখলাম, আপনি যে বিবরণটা দিয়েছেন,
2: জি জি,
0: কুলা এসে খুব রিসেন্ট, মানে একটা নতুন জিনিস যদি কেউ রেখে যায় সেটা কিন্তু বোঝা যাবে। আমি তখন গিয়ে দেখলাম যে ওখানে একটা কুলা পরে আছে, একটা স্টিলের এক ধরনের মগ আছে, স্টিলের, গ্রামে ওটা ব্যবহার করা হতো স্পেশালি পানি খাওয়ার জন্য, ঘটি টাইপ কিছু একটা বলে, তার ভেতরে এরকম একটা পানি, একটা কালারটা যেন কেমন, কিছু ফল আর কোন একটা মাংসের টুকরো, আমি বুঝতে পারছি মাংসটা তখনো পচেনি, সো তার মানে খুব রিসেন্ট কেউ এটা এখানে দিয়ে গেছে, এই খুব সুন্দর করে সাজানো সেই নদীর পারে। এখন আমি তো জানি এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গায় লাস্ট 1-2 মাসে তেমন জনসমাগম নাই, ঘাস বেড়ে উঠেছে,
1: বিষয়গুলো তো একেবারে মানে টাটকা আর কি, মানে মনে হয়েছে যে গতকাল রাতে ফেলে দিয়ে গেছে বা দুপুরে ফেলে দিয়ে গেছে।
0: আমি আবার দেখে এইটা তো আমি তো চিনে গেছি যে এটা কারা দিতে পারে, কেন দিতে পারে। তো তখন আমি আমার স্মার্টফোনটা বের করে আমি কয়েকটা ছবি তুলে রাখি, সেই ছবিগুলো আমার আর্কাইভে আছে, আমি দর্শকদেরকে চেষ্টা করব দিতে। কিন্তু ওই মুহূর্তে আমি যেহেতু একে তো বাসা থেকে পালিয়ে আসলাম কিছুক্ষণের জন্য, তার মধ্যে এই অবস্থা, আর আমার মনেও হচ্ছিল যে এই জায়গাটায় কিছু একটা ঘটতে যেতে হতে পারে, সো আমি যেটা করলাম আমি খুব দ্রুত ওখান থেকে আসলে পালিয়ে আসলাম, ওখান থেকে আর কি পালিয়ে আমি আবার দৌড়ে আমার বাসায় ফিরে যাই। এর কয়েকদিন পরে আমি আবার ঢাকায় চলে আসি, মোটামুটি পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে, হ্যাঁ, আমার স্কুল কলেজ বা নানা কারণে আমার আবার ঢাকায় চলে আসতে হয়। পরে আমি আর ওই জায়গাটার আর তেমন কোনো খোঁজ পাইনি যে ওখানে কিছু হয়েছে কিনা, বাট কিছু জিনিস পরবর্তীতে আমি আবার একটু অ্যাকনোলেজ করি বা আমি জানতে পারি যে যে জায়গাটায় আমি বসেছিলাম ওখানে প্রায়

0: প্রত্যেক এক দেড় বছর পর পর মানুষ ডুবে মরে। হ্যাঁ, এটা আমি জানতাম কিন্তু আমার মনে ছিল না। পরে দুইটা জিনিস আমি আর কি রিলেট করতে পারি। ইভেন আমার পরিচিত অনেকেই ওখানে, ওখানে খুব কম পানি, একটা খাল, লোকাল খালে আর কতটুকু পানি থাকবে, ধরেন এইটুকু, এইটুকুতেই অনেকে ডুবে মরে যাওয়া।
1: আচ্ছা, আমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছে যে আপনার ওই ছবি দেখার খুব ইচ্ছে।
0: হ্যাঁ, ছবিগুলো আমি তখন পোস্ট করেছিলাম,
1: কমেন্ট সেকশনে দেওয়া যায়,
0: আমি একটু কমেন্ট সেকশনে এটা অডিয়েন্সের জন্য দিয়ে দেওয়ার চেষ্টা করব।
1: ছবি আছে তো?
0: আচ্ছা আচ্ছা, ইভেন আমার ফেসবুকে ওটা পোস্ট করা আছে।
1: মানে কেন জিজ্ঞেস করলাম যে এইগুলো আসলে দেখতে কেমন বা অডিয়েন্সরা দেখে খুব এনজয়মেন্ট?
0: একটা সোনালি কালার আপনার ঘটি এটার ভেতরে আর কি পানি।
1: আচ্ছা, ছবিটা
2: রনি ভাই।
1: হ্যাঁ হ্যাঁ, শিওর।
2: শুধু ভয়েরই গল্প শুনছি, আমি একটা সাহসের গল্প বলি। আমার একটা, যেহেতু এই যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আমার একটা ফ্রেন্ড ছিল, নামটা বলতেছি না, তো এমনই দুঃসাহসী, সে আমাদের কাছে গল্প করত। আমাদের গ্রামে একজন হিন্দু বৃদ্ধ মারা যায়। তো মারা গেলে হিন্দুদের ওদের একটা আচার আছে, সেটা হলো যে রাতের বেলা ওই লোকটার জন্য সেখানে খাবার দিয়ে আসা হয়। মানে তাদের ধারণা যে এই লোকটা অভুক্ত থাকে, সে সেই খাবারগুলো খেয়ে,
0: এবং বেশিরভাগ সময় সে কাকের রূপে আসবে।
2: হ্যাঁ, কাকের রূপে এসে খাবে, এক্স্যাক্টলি, যে কোনো একটা রূপে এসে খেয়ে যাবে। এটা রাতের বেলায় এই খাবারটা দেয়া হয়। তো ধরেন যে এই যে একটা হিন্দু বাড়ি, সেখানে একজন বৃদ্ধ মারা গেছেন, তার লাশকে দাহ করা হয়েছে, এই যে একটা সার্কামস্ট্যান্স, এটা একটা ভৌতিক না, লাশ মৃত্যু এগুলো তো ভয়েরই একটা
1: বিষয়।
2: আবার সেখানে তার জন্য রাত্রেবেলা খাবার দেয়া হচ্ছে, সেই তাদের বিশ্বাস যে তারা এসে এখানে
1: খাবে।
0: যদি কাক বা কেউ এসে খেয়ে যায় তখন ধরা হয় যে তার আত্মা শান্তি পেয়েছে,
2: শান্তি পেয়েছে। তো আমার এই বন্ধুটা এমনই দুঃসাহসী যে সে রাতের বেলা এই খাবারে গিয়ে সে ভাগ বসাতো, সে আমাদের কাছে গল্প
1: করে খাবারটা রেখে যেত,
2: সেই খাবারটা গিয়ে খেত। ইভেন মানে এটা হয়েছে কি, সে খেয়েছে যে, এটার প্রমাণটা আমি বলি, সে যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে বোধ হয় তিন চার দিন মনে এরকম হয়েছে, যাওয়ার পরে তার তীব্র পেটে ব্যথা হয়েছিল। মানে এমনই পেটের ব্যথা যে তার পেটে অনেকগুলো মানুষ চাপ দিয়ে ধরেও তার পেটের ব্যথা কমাতে পারে না।
0: ডেঞ্জারাস ব্যাপার। এরপরে কি সে এটা থেকে শুধরেছিল নিজেকে যে এই ভুলটা করা যাবে না?
2: হয়তো বা করেছে আর কি, যেহেতু অসুস্থ হয়েছে আর কি।
0: এই ব্যাপারটা না আমি একটু সতর্ক আসলে করি,
2: মানে এই যে সাহসের বিষয়টা দেখেন।
0: হ্যাঁ, ভয়াবহ দুঃসাহস, এটা তো সাহস না, এটা দুঃসাহস
1: ভাই। ওনার এই যে সাহস, এটা বুদ্ধিটা আসলো কিভাবে যে ওরা যে রাতে রেখে দেয়
0: অবিশ্বাস থেকে? ওরা মনে করে
2: না, এটা হলো কি, এটা সে জানে কিভাবে, কারণ হলো প্রতিবেশী, তো একে অপরের বাসায় যাওয়া আসা থাকে। তারপর হলো যে বাসায় এই বৃদ্ধ মারা গেছেন, তাদের বাড়ির পিছনে আপনার একটা শ্যালো মেশিন বলে আমাদের
1: পানি সেচ
2: করার মেশিন থাকে, এই ঘরটাতে সে কিন্তু রাতের বেলা থাকতো আর কি, এই পানি দেয়া টেয়া দেখাশোনা করতো। তার পাশেই হলো তাদের বাসা, তারপরেই হলো তাদের আবার একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এই খাবারটা দেয়া হতো পুকুরের কোন।
1: আর এই এখানে আবার ব্যাপার আছে, সাহসের কারণটা হচ্ছে যেহেতু তার নিজের জায়গা, নিজের এলাকা, ওর একটা কিউরিয়াস, মানে কিউরিয়াস ই থেকে বা ফিলিংস থেকে ও এটা করেছে।
2: এখানে ফিলিংস কিন্তু আমার পক্ষে এটা
0: এখানে
1: ভয়ঙ্কর ব্যাপার, রাতে ওখানে গিয়ে খাবেন, মানে হাস্যকর বিষয় আর ভয়েরও বিষয়।
0: এখানে সৈকত ভাইয়ের হয়ে আমি সিরিয়াসলি এই জায়গাটা একটু সতর্ক করব। খুবই ভালো করেছেন আপনি এই জিনিসটা বলে, এই জিনিসটা অনেকেই লাইটলি নেয়। দেখুন এখন সময় মডার্ন, মানুষ ধর্মই ঠিকঠাক বিশ্বাস করে, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের প্রশ্ন থাকে। যেমন মানুষ মনে করে মুখরোচক খাবার, আর ভূত বা কেউ কি এসে খাবে, আমি খেয়ে ফেলি। কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় বললেন, এই যে সে কিন্তু তার, সে কিন্তু এটার জন্য সাফার করেছে। আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলি, কিছু বিষয় এক্সপ্লোর না করাই ভালো। দেখুন আমি যে বললাম যে আমি সেখানে গিয়েছি, ইভেন সেই জায়গাটা আমার অফিস নামে পরিচিত, ওই গাছের গোড়াটা, সেখানে তাজা ফল, আমি তো দেখেছি তাজা ফলই, বললাম না যে বেশি দিন কিন্তু হয়নি, সেখানে অনেক ধরনের ফল ফ্রুট, আপেল, এরকম অনেক কিছু রাখা,
1: মানে লাইক হচ্ছে আপনি দুর্গাপূজা বা
2: যেরকম
1: সুন্দর করে কি বলে এটাকে হিন্দুদের
2: ডালা বলে,
1: এটা একটা নাম আছে মানে কি দাদা এটাকে কি বলে,
0: অঞ্জলি বা কিছু একটা,
1: ডালা ভর্তি বিভিন্ন ফ্রুটস খাবার নিয়ে যে দেবীর সামনে দেয়া হয় এটাকে কি বলে,
2: প্রসাদ
1: প্রসাদ বা অনেকেই খায় সেটা এসে।
0: আমি কিন্তু চাইলে খেতে পারতাম, অন্তত ফলগুলো তো খেতে,
1: মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এটা না খাওয়াটা ভালো,
0: না খাওয়াটা ভালো, কিন্তু আমি জানি যে এই বিষয়গুলো আসলে মানে এভরিথিং ইজ নট লাইট। হ্যাঁ, আমি চিন্তা করেন যে আমি কিন্তু আমার সাথে ফোন আছে, ইন্টারনেট আছে, আমি হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, আমি তো চাইলে ফেসবুকে একটা লাইভ করে খেয়ে ফেলতে পারতাম যে হ্যাঁ দেখো আমি সাহসী, আমি দেখে, কিন্তু সবকিছু আপনার জন্য সেফ হবে না। যেমন আপনি বলেন প্রত্যেক দিন কিন্তু এটা হবে না,
2: না না
0: একদিন হবে, আর যেদিন হবে সেদিন কিন্তু আপনার মানে ইউনিট টু পে ফর দ্যাট। সো
2: দুর্ঘটনা তো এটা একবারই ঘটে,
1: হ্যাঁ ওই যে এক সেকেন্ডের মধ্যে লাইফে অনেক কিছু ঘটে যায়। তো যাক সৈকত ভাই, আমরা আসলে গল্প করতে করতে একেবারে শেষ পর্যায়ে এসেছি, আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে এসছে। তো সৈকত ভাই, আজকে আমাদের 41তম পর্বে এসে আপনাকে পেয়েছি এবং আপনি, আপনার ব্যাপারে যতদূর জেনেছি আপনি খুবই গুণী একজন মানুষ, এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় ম্যানেজ করে আমাদের সাথে এসছেন, অমানির সাথে এসছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং অডিয়েন্সের জন্য কিছু বললে বলতে পারেন?
2: অমানিসার দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সেটি হলো যে ভীতিকর পরিস্থিতি জীবনে আসতেই পারে, তবে মনোবল ঠিক রাখতে হবে, নিজের সেন্স ঠিক রাখতে হবে। আর শাফি ভাই যে কথাটি বললেন যে কিছু বিষয় জীবনে এক্সপ্লোর না করাই ভালো, একটা বিষয় নিয়ে গ্রামে সংস্কার থাকতে পারে এবং আমরা যদি এক্সপেরিয়েন্স করি যে এটি বারবার হচ্ছে এটিকে মেনে নেয়াই ভালো, এটা সবার জন্য মঙ্গল।
1: শাফি
0: না, সেটাই বললাম যে আসলে দেখেন লোককথা বা প্রচলিত কোনো বিষয়, যেমন ধরেন কি হতো যদি সে ওই দিন না খেত, সে তো আর না খেয়ে মরে যেত না। সো কেন আপনি শুধু শুধু কেন রিস্ক নেবেন? একটা আছে যে আমার কাছে কোনো ওয়ে নাই, আমাকে
1: এখানে এখানে একটা শিক্ষা পাওয়া গেছে, সেটা হচ্ছে যে ও কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে এক সময় এসে,
0: রাইট?
1: সো তার মানে আরো অনেক কিছু
0: হতে পারতো। সো যাই হোক, আমাদের একটাই কথা যে আপনারা নিরাপদ থাকবেন। দেখুন আমরা কিন্তু শুধু আপনাদেরকে ভৌতিক ঘটনা শুনিয়ে একটু ভয় দেখাবো, একটু এন্টারটেন, আমরা আসলে এটা চাই না, আমরা এটাও চাই যে আপনারা নিরাপদ থাকুন, ইভেন আমরা নিজেরাও যেন নিরাপদ থাকি, আমরা সেটাও চাই।
1: তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবারও নতুন কিছু নিয়ে, নতুন কাউকে নিয়ে দেখা হবে, সে পর্যন্ত খোদাহাফেজ।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই।
1: মামার একটু ঢাকা এবং শুনাই দে তো।

আছেন তো ফিলে, মাগার কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Destination, এক স্টেশন
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: Nation, X Station.